0: and fix those drips and drops.
1: And take shorter showers, yeah?
0: Because when we work together, it all adds up.
2: So come on, you lot. Search Let's Save Water.
3: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

প্রবাসী বন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে বেত্রহস্তে গৃহশিক্ষকের আবির্ভাব হয়। এই গৃহশিক্ষকের বেত্রাঘাত পড়ুয়ার মনে শিক্ষক সম্বন্ধে যে প্রতিদ্বন্দ্বিতামূলক বিরক্তি তৈরি করে তারই মজাদার নিদর্শন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা নামেক কৌতুক হাস্য। ছাত্রের নাম শ্রী মধুসূদন, মাস্টারের নাম কানাচাঁদ। এই কালে প্রয়াত শ্যামল গঙ্গোপাধ্যায় ফেল করা টুকলিবাজ এক শিক্ষক হিসেবে সাধু কালাচাঁদ নামের চরিত্রটি খাড়া করে যখন স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে কিশোর কিশোরী পাঠ্য ফাজিল কাহিনীর রচনা আয়োজন করেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রীযুক্ত কালাচাঁদের কথা মনে রাখা তার পক্ষে খুবই সম্ভব ছিল।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষার এই লেখায় ছাত্রী নিজে বলছে যে কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও কিন্তু পিঠে চচ্চর করছে, আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কালাচাঁদ কেমন পড়াচ্ছেন, মধুসূদনের পিতা তার পরীক্ষা নিতে এসেছেন, পরীক্ষার উপায় মাস্টার মশাইয়ের সামনে ছেলের পরীক্ষা নেওয়া, ছেলে সব প্রশ্নের বিচিত্র উত্তর দিচ্ছে, উদ্দেশ্য ছেলের হচ্ছে যে প্রহার পরায়ণ মাস্টারকে বিদায় করা। আর তারপরে আমরা দেখেছি যে পড়েছি যে পিতা পুত্রের একটা সংলাপও হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নানা রকমের খুঁটি ছিল সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই শিক্ষা ব্যবস্থার বিপরীতে দীর্ঘস্থায়ী যত্নশীল কোনো পরিকল্পনা যে গ্রহণ না করে স্বদেশ ভক্তরা সহসা বয়কট পরায়ণ হয়ে উঠতেন, আর জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে চাইতেন সেটা কিন্তু আমরা সকলেই হয়তো জানি। এই সহসা প্রতিবাদী উত্তেজনাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিল অর্থহীন, আর সেই ব্যাপারেই আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এক সময় যখন স্বদেশ ভক্তরা জাতীয় শিক্ষা পরিষদ করার চেষ্টা করছিলেন, এই প্রতিবাদী যে সুর যেটা স্বদেশ ভক্তরা তৈরি করেছিলেন, সেই উত্তেজনা সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থহীন বলে মনে করেছিলেন। তিনি নিজে লিখেছিলেন তার কথায় যে যে দেশ আপনার প্রাণগত অভাব অনুভব করিয়া কোনো ত্যাগ সাধ্য ক্লেশ সাধ্য মঙ্গল অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে পারে নাই, পরের প্রতি রাগ করিয়া আজ সেই দেশ যে স্থায়ীভাবে কোনো দুষ্কর তপশ্চরণে নিযুক্ত হইবে, এরূপ শ্রদ্ধা রক্ষা করা বড়ই কিন্তু কঠিন। রাগারাগির স্টিম চিরদিন জ্বালাইয়া রাখিবে কে, এবং রাখিলেই বা মঙ্গল কি? গ্যাস কুড়াইলেই যদি বেলুন মাটিতে আছাড় খাইয়া পড়ে, তবে সেই বেলুনে বাস্তু বাড়ি স্থাপনের আশা করা কিন্তু চলে না। মোক্ষম কথা, রাগারাগি স্টিমেই কিন্তু আমাদের সম্বল, এই কথাই রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মোক্ষম কথা বলেছিলেন যে রাগারাগির স্টিমই কিন্তু আমাদের সম্বল। সেকালের মতো এখানেও কিন্তু জনসমাজ রাগারাগি স্টিম দ্বারা চালিত, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রকাশ করেছে, দুর্নীতির মূল যেমন তেমন করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার বাসনা ও বেশি নম্বরের দাক্ষিণ্যে অর্থ উপার্জনের সুনিশ্চয় পন্থার প্রবেশের এসোনা। আমরা যেটা দেখি যে সকলেই জানেন যে গ্যাস ফুরলেই বেলুন কিন্তু মাটিতে আছাড় খাবে, সামাজিক ক্রোধ থিতিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তুবাড়ি নির্মাণের উৎসাহ ও ধৈর্য এই বেলুনবাদীদের নেই।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

I'm gonna teach you. Halo, halo, rah.

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে যে সামাজিকতা তৈরি করতে চেয়েছিলেন তা স্ত্রীকে শ্রীময় বলেই কিন্তু গুরুত্ব দিত, দামি বস্তুকে শ্রীময় বলে ভাবত না। যে শিক্ষানীতি প্রতিযোগিতামূলক সাফল্যকে বড় করে তোলে, সেই শিক্ষানীতি মুষ্টিমেয় সফল মানুষের জীবনযাত্রায় নানা দুর্মূল্য বস্তুর সমাহার ঘটাতে চায়। আহার বিহার শয্যা বসবার সর্বত্রই কিন্তু সেটা প্রাচুর্য। সেই প্রাচুর্যের ব্যবস্থা গণতান্ত্রিকভাবে সকলের জন্য করা সম্ভব নয়, করতে গেলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিঃশেষ ও ধ্বংস হয়ে যাবে, হয়ে যাচ্ছেও বিজ্ঞানীরা কিন্তু আমাদেরকে অনেকদিন আগে সাবধান করেছেন। এই কথা যদি বোঝা যায় তাহলে শিক্ষার উদ্দেশ্য প্রাচুর্য লাভ নয় ও প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতাকে শিক্ষা বলে না, এই সহজ সত্য মেনে নেওয়া কিন্তু সম্ভব। বস্তুতপক্ষে প্রাচুর্যের বাইরেও সহজ শ্রীময় নান্দনিক জীবনযাপন কিন্তু করা সম্ভব আর করা যেতে পারে।
1: তো

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ফ্লোরেন্সের ভিলা কস্টানজা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আমি। ঘড়ি বলছে এখন ঠিক সকাল 7:30। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে হঠাৎ বুঝিয়ে দিয়ে গেল শীত পড়তে আর খুব বেশি বাকি নেই। ঝকঝকে সাদা আর সবুজ রঙের বাসটা ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। টিকিটে যেরকম লেখা ছিল, কাটায় কাটায় একদম 8টার সময় রওনা দিলাম আমরা। ফ্লোরেন্সকে বিদায় জানিয়ে আজ আমরা চলেছি পিসাতে। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক, আর আজ আমরা চলেছি সেই শহরে যেখানে রয়েছে সেই বিখ্যাত লিনিং টাওয়ার। পিসাতে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, ওই সায়েন্টিস্ট গ্যালিলিওর নামে এয়ারপোর্টটার নাম এরোপোর্তো গ্যালেই। অন্যান্য এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করেও পিসা শহরে আসা যায়। এছাড়া এভিস এবং ইউরোপ কারের সার্ভিসও রয়েছে এই শহরে। বাসে করে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগলো পিসা পৌঁছতে। আরামদায়ক পুশব্যাক সিট আর ইটালির নীল সাদা আকাশকে সঙ্গী করে আমরা পৌঁছে গেলাম পিসাতে। এই শহরটার মূল আকর্ষণটা অবশ্যই পিসার হেলানো মিনার বা দ্য লিনিং টাওয়ার অফ পিসা। তবে সেটা ছাড়াও রয়েছে এক বিশাল বড় ক্যাথিড্রাল, রয়েছে একটা ব্যাপটিস্ট্রি, আরও আছে মিরাকল স্কোয়ারের মতন স্টানিং সব ভিউস। কেমন এই শহরটা? এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, আর খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা এই পিসা সফর। তবে তার আগে শুনে নেব আমার প্রিয় তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন জগৎ নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইটালির পিসা শহরে। ফ্লোরেন্স থেকে বাসে করে সকালবেলাতেই আমরা চলে এসেছি পিসাতে। বাস থেকে নেমে গাইডের সাথে রওনা দিলাম আমরা। যেখানে নেমেছি সেখান থেকে পিসার টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছিল। সামনের রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে এগোচ্ছি, একটা বড় বাড়ির আড়ালে চলে গেল টাওয়ারটা। বেশ পুরানো এই বাড়িটা, সেই সময় আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য ছিল, বিশাল বড় বড় থাম, প্রকাণ্ড সব দরজা আর জানলা। এই বাড়িটাও ঠিক সেই রকম, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বাড়িটাকে ক্রস করে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, আর সেই দিকে ঘোড়ার প্রায় সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল একটা বেশ চওড়া মতন চত্বর, আর তার শেষ প্রান্তে হেলে যাওয়া সেই বিখ্যাত টাওয়ারটা। গাইড ওইদিকে আঙুল দেখিয়ে বলল, এটা নাকি প্রতি বছর আরও হেলে যাচ্ছে, ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমি যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, মানে ওই গ্লোব অল ইন্ডিয়া, ওরাই আমাদের টিকিট আগে থেকেই কেটে দিয়েছিল, তাই সরাসরি গিয়ে দাঁড়ালাম টাওয়ারে ওঠার লাইনে। আসলে 2022-এর শেষের দিক থেকে নতুন করে হেলতে শুরু করেছে এই 850 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পিসার হেলানো মিনার, আর যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্কিওলজিস্টদের। ভিতরে ঢুকে একটা গোল মতন বেশ বড় জায়গা, যেটাকে ঘিরে পাক খেয়ে খেয়ে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। গাইলের সাথে সাথে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম উপরের দিকে। কিছুটা জায়গা বেশ বদ্ধ আর আলো খুব কম, মানে সাফোকেশন ফিল করছিলাম। তারপর একটা জানলা মতন রয়েছে, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো আসছে। মোট 8টা ফ্লোর আর 296খানা সিঁড়ি রয়েছে এই টাওয়ারে। ওঠার সময় বেশ বুঝতে পারছিলাম কেমন হেলে আছে টাওয়ারটা। আমি উঠব মানে একদম টাওয়ারের উপরে, যেখান থেকে নাকি বিজ্ঞানী গ্যালিলিও তার সেই বিখ্যাত গ্র্যাভিটির পরীক্ষাটা করেছিলেন। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যেই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিজা। পিজাতে পৌঁছে আমরা প্রথমেই এসেছি পিজার সেই নামকরা লিনিং টাওয়ারটা দেখতে। আর্কিওলজিস্টদের দাবি, গত দু দশক ধরে বন্ধ ছিল এর হেলে যাওয়া, বরং বহু চেষ্টা করে সামান্য সোজা করা গিয়েছিল এই মিনারটাকে। তবে 2022-এর ক্রিসমাসের মুখে ফের তা হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। প্রসঙ্গত, এই মিনারটাকে সংরক্ষণের জন্য গত দু দশকে বিপুল অর্থ খরচ করেছে ইতালি সরকার। গবেষকদের দাবি, 2001-এ মিনারটি হেলে যাওয়া প্রায় 15 ইঞ্চি কমানো গিয়েছিল, তার পরবর্তী 21 বছরে হেলে যাওয়া কমেছিল আরও 1.6 ইঞ্চেস, কিন্তু আবার তা নতুন করে হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। পিজার হেলানো মিনার সংরক্ষণের দায়িত্বে রয়েছে অপেরা প্রাইমাজিয়েলা দেলা পিসানা বা ওপা নামে একটি ইতালীয় সংস্থা। তাদের দাবি, এই মিনারের কাত হওয়া পুরোপুরি ঠেকানো যায়নি, এটি ফের বছরে গড়ে 0.02 ইঞ্চেস করে হেলতে শুরু করেছে। 1173-এ এই পিজার মিনার নির্মাণের কাজ শুরু হয়েছিল। পিসা, জেনোয়া, লুকা ও ফ্লোরেন্সের মধ্যে যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ 1319-এর আগে শেষ করা যায়নি। 186 ফুট উঁচু এই মিনার নির্মাণের কিছুদিনের মধ্যে এটা হেলতে শুরু করে। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে দাবি করেছেন আর্কিওলজিস্টরা। তাদের যুক্তি, ভুল নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই মিনার। তাছাড়া ওই এলাকার মাটিও দুর্বল হওয়ায় মিনারটি হেলতে শুরু করেছিল। আমি এখন উঠে এসেছি টাওয়ারটার একদম উপরে, আর এখানে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। কেন জানেন? বলবো, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিসা টাওয়ার। ষোড়শ শতাব্দীর শেষে এই মিনারে উঠেই নাকি গ্র্যাভিটি নিয়ে তিনটে বিভিন্ন ঘনত্বের বলের পরীক্ষাটা করেন গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তীকালে অঙ্কের মাধ্যমে গোটা বিষয়টি ফের একবার বিশ্ববাসীর সামনে আনেন স্যার আইজ্যাক নিউটন। এই টাওয়ারটা বানিয়েছিলেন বিখ্যাত আর্কিটেক্ট তোমাসো দি অ্যান্দ্রিও পিসানো। একদম উপরে এসে দেখলাম বেশ বড় একটা জায়গা, ধারগুলো তারজালি দিয়ে ঘেরা, এত উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। সাতখানা বিশাল বড় বড় ঘণ্টা ঝোলানো আছে চারিদিকে। এই সাতটা ঘণ্টা কিন্তু আসলে সাতটা আলাদা আলাদা মেজর মিউজিক্যাল স্কেলের প্রতীক। আজও রোজ এগুলোকে বাজানো হয় গির্জা বা চার্চটা খোলা আর বন্ধের সময়। খুব জোরে হাওয়া বইছে এখানে, আর সে হাওয়াটা বেশ ঠান্ডা। তারজালির একদম পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই মাথাটা যেন ঘুরে গেল। মাটি থেকে অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি আমি। 1990-তে মিনারটা প্রায় 5.5 ডিগ্রিজ হেলে যাওয়ায় তা মাটিতে পড়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছিল। ওই সময় মিনারের কাছে পর্যটকদের যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল ইটালি সরকার। আগামী বছরের শুরুতে হয়তো ফের সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। দূরে পূবের আকাশে পরপর অনেকগুলো এরোপ্লেন ওঠানামা করছে। সেই দেখে বুঝলাম ওইদিকেই রয়েছে সেই গ্যালিলিও এয়ারপোর্ট। আমার এই পিসা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ব্যাক টু ব্যাক দুটো গানের পর আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পিস আর হেলানো টাওয়ারটা দেখে এবার আমরা চললাম শহরটা ঘুরে দেখতে। যাওয়ার সময় পিছন ফিরে দেখছিলাম টাওয়ারটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জার্মানি আর মুসোলিনির ইটালি একসাথে লড়াই করেছিল, আর সেই সময় নাৎসিরা এই টাওয়ারটাকে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। ইউএস আর্মির একজন সার্জেন্টকে স্পাই করে পাঠানো হয় ইটালিতে। তাকে বলে দেওয়া হয় এই টাওয়ারটাকে খুব ভালো করে চেক করতে, আর এখানে যদি জার্মানদের তিনি দেখতে পান তাহলে বোমা দিয়ে ধ্বংস করে ফেলতে হবে এই টাওয়ারকে। তা সেই সার্জেন্ট লুকিয়ে এই টাওয়ারটা দেখে যান এবং ভীষণভাবে ইমপ্রেসড হন এর আর্কিটেকচারে। তখন তিনি তার কমান্ডকে অনুরোধ করেন এই টাওয়ারে হামলা না চালানোর জন্য, আর বেঁচে যায় এই 1172 সালে স্থাপিত প্রায় হাজার বছর পুরানো টাওয়ারটি। পিসা ইতালির প্রাচীন এক গৌরবময় প্রসিদ্ধ শহর। ঐশ্বর্যের দিক দিয়ে শহরটি ছিল খুবই সমৃদ্ধশালী। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি তার এক পাশ দিয়ে বয়ে গেছে সার্চিও নদী, আর কিছুটা দূরেই রয়েছে আর নদী। টাওয়ারের সামনের সবুজ গালিচার মতো মখমল ঘাসের প্রাঙ্গণে বসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা। আমাদের সামনের ওই সাদা রঙের বিশাল যে প্যালেসটা, ওটার নাম পিয়াজা দা মিরাকোলি, ইংলিশে যাকে বলা হয় স্কোয়ার অফ মিরাকলস। ওই জায়গাটাকেই আগে ক্যাথিড্রাল স্কোয়ার নামে ডাকা হতো। 8.87 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ছবির মতন সুন্দর শ্বেত পাথরের এই ক্যাথিড্রালটা। দেখে ক্যাথিড্রাল না রাজপ্রাসাদ সেটা বোঝা খুব মুশকিল। এই চার্চটা বহু পুরানো, সেই 1064 এডিতে আর্কিটেক্ট বাস্কেটো এই প্রকাণ্ড প্রাসাদটা তৈরি করেন। গাইডের সাথে ক্যাথিড্রালের মেন গেটে গিয়ে দাঁড়ালাম। ব্রোঞ্জের তৈরি বিশাল দরজাটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। কাছে গিয়ে দেখি গোটা দরজাটা জুড়ে অপূর্ব সব সূক্ষ্ম কারুকাজ। এক গাম্ভীর্য বিরাজ করছে এই জায়গাটায়। গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের আরেক প্রস্থ অবাক হওয়ার পালা। কি দেখলাম বলবো, জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর আমি আবার ফিরে আসি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে এই পিসা শহরটাতে, তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 অথবা +918335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

গেট দিয়ে স্কোয়ার অফ মিরাকলসের মূল ভবনে ঢোকার পর থেকে আমাদের শুধুই অবাক হওয়ার পালা। গোটা ক্যাথিড্রালটার বাইরে এবং ভিতরে সাদা মার্বেল পাথরের কাজ, মেঝেতে খুব দুষ্প্রাপ্য ধূসর রঙের মার্বেল, প্রায় 70 ফুট উঁচু ডোমটায় রঙিন সব পাথরের কাজ। 1595 সালে এক অগ্নিকাণ্ডে এই ক্যাথিড্রালটা পুড়ে গিয়েছিল। সেই সময় কাঠের ছিল মূল ভবনটা, এরপর নতুন করে গড়ে তোলা হয় এই ক্যাথিড্রালটাকে। সেই আগুন এতই তীব্র ছিল যে ব্রোঞ্জের তৈরি পুরো গেটটাই নাকি গলে গিয়েছিল। পিসার টাওয়ারের দিকের গেটটা দিয়েও এখানে আসা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়ে মার্বেল পাথরের তৈরি অপূর্ব সুন্দর একটা স্ট্যাচু, মাডোনা উইথ চাইল্ড। একটা আওয়াজও নেই কারোর মুখে, অনেকেই দেখলাম চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রার্থনা করছে এখানে। কিছুটা এগোতেই চোখে পড়ল ব্রোঞ্জের তৈরি অদ্ভুত একটা মূর্তি। অদ্ভুত বললাম তার কারণ হলো এরকম মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। মূর্তিটা এক আজব প্রাণীর, যার মুখটা ঈগলের, কানটা ঘোড়ার মতন, পা ষাঁড়ের মতন, আর পিঠটা কচ্ছপের মতন, আবার দুটো ডানাও রয়েছে। আসলে বাইবেলে এর বর্ণনা রয়েছে। মাইথোলজির এই প্রাণীর নাম গ্রিফিন। ইটালিতে ইসলামিক আক্রমণের সময় এই মূর্তিটা বানানো হয়েছিল, মানে প্রায় 11th century এটা বানানো হয়েছিল। তবে আমাদের গাইড বলল এটা নাকি আসলটা নয়, এটা হচ্ছে আসলটার রেপ্লিকা, আর ওই আসল মূর্তিটা রাখা আছে পিসা মিউজিয়ামে। সেই সময় গোটা ইউরোপকে ইসলামের পতাকার নিচে নিয়ে আসার জন্য একের পর এক দেশকে আক্রমণ করেছিল আরব এবং তুর্কি থেকে আসা সুলতানেরা। মূলত স্পেনকে কেন্দ্র করেই এক ইসলামিক সাম্রাজ্য গড়ে ওঠে, যার নাম ছিল আল আন্দালুস বা ইসলামিক স্পেন। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: সে হলো এক ধরনের স্বপ্ন আমার, মরব দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।
1: ব্রেকের পর ফিরে আসলাম, আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম পিসার হেলানো মিনার, সেটা ডেকে নিয়েছি আজ সকালেই। হেলানো টাওয়ার বাদ দিলেও পিসা বিশ্ববিখ্যাত আরও অনেক কারণেই। এই যেমন ধরুন পিসা বিশ্ববিদ্যালয়, এর প্রতিষ্ঠা দিবস কবে শুনবেন? 3rd September 1343 সালে। ভেবে দেখুন একবার কত প্রাচীন এই ইউনিভার্সিটিটা। ওইটুকু তো শহর, তবুও জন্ম দিয়েছে কত অসাধারণ ব্যক্তিত্বের। এই শহরের মানুষ ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জয়ী এনরিকো ফার্মি এবং কার্লো রুবিয়া। এখানেই জন্মেছিলেন সাহিত্যের নোবেল জয়ী কাউচি। বিজ্ঞানের ক্ষেত্রে পিসার অবদান চলেছে কোন সেই সুদূর দিন থেকে, যেমন ধরুন জিওর্দানো দা পিসা। কি এনার নাম শোনেননি? 1286 সালে কাঁচ ঘষে চশমার গ্লাস প্রথম তৈরি করেন ইনি। আরও মজার হচ্ছে এই কাঁচের সঙ্গে ডান্ডা লাগিয়ে আধুনিক চশমার নকশাও তৈরি করেন এক ইটালিয়ান, গিরলামো সাদোনাল। সেও হয়ে গেল প্রায় 300 বছর। আর সবার উপরে পিসাকে আলোকিত করে রয়েছে পিসার মধ্যমণি, এখানকার ভূমিপুত্র গ্যালিলিও গ্যালিলি। পিসা ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আবার চোখ গেল ওই হেলানো টাওয়ারটার দিকে, আর চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলায় পড়া ঘটনাগুলো। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ব্যাখ্যা ছিল, পরন্ত বস্তুর গতিবেগ তার ভরের উপর নির্ভরশীল। গ্যালিলিও বিরোধিতা করেছিলেন বৈজ্ঞানিক অ্যারিস্টটলের এই বক্তব্যের, আর সেটা প্রমাণ করতে নাকি দুটি আলাদা আলাদা ভরের কামানের গোলা নিয়ে এই মিনারের উপর উঠে একসঙ্গে দুটিকে মাটিতে নিক্ষেপ করেন। এই পরীক্ষার কথা মিনারের ফলকেও লেখা আছে। ভেবে দেখুন তো, সে কি আজকের কথা? গ্যালিলিও জন্মেছেন সেই কবে? 15 February 1564 সালে। একদিকে তিনি দূরবীন দিয়ে জ্যোতির্বিজ্ঞানের দরজা খুলে দিচ্ছেন, আবার অন্যদিকে পিসার মিনারে এই যুগান্তকারী পরীক্ষা চালাচ্ছেন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটাও উনি বলেছিলেন, এবং সেই সময় অঙ্ক কষে দেখিয়েও দিয়েছিলেন। কিন্তু এই সব বক্তব্য চার্চের বিরোধী বলে মনে হয়েছিল সেই সময়ের শাসকদের। তাই শেষ জীবনটা কারাগারে কাটাতে হয় এই মহান বিজ্ঞানীকে। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু, আর ঘুরব পিসা শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভারতীয়দের জন্য ইটালিয়ান সংস্কৃতি ভীষণ কাছের, আর তার একমাত্র কারণ খাবার ও পরিবেশ। ইতালি মানে মানুষ ঘুরতে যায় রোম, ভেনিস, ফ্লোরেন্স। কিন্তু বিশ্বাস করুন, দক্ষিণ ও উত্তর মধ্য ইতালিও বেশ সুন্দর। রোম ও পিসা তো অবশ্যই যাবেন, তাছাড়াও তালিকায় রাখতে পারেন এই সুন্দর জায়গা বারি, তার রাস্তা হয়ে লেসে ঘুরে আমালফি কোস্টের দিকটা। মাঝে চেখে নিন কোনো টেরেস ক্যাফেতে ইটালিয়ান খাবার। রোম্যান্টিক নাইট লাইফ বা নৈশ জীবনের কৌতূহল থাকলে নির্দ্বিধায় ক্যাপ্রি ঘুরে আসুন। আর আপনি যদি ভোজন রসিক হন, তাহলে সিসিলির প্যালেরমো এলাকায় ফুড গ্যাজমের অভিজ্ঞতাও স্মরণীয় করে রাখতে পারেন। এই ইটালিতে যখন আসব বলে প্ল্যান করেছিলাম, তখন বন্ধু বান্ধবদের বলেছিলাম আমি স্বর্গের পথে পা বাড়িয়েছি। স্বভাবতই সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল। জীবিত অবস্থায় কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গ মানে যদি হয় অপরূপ সুন্দর, তবে আমি সৃষ্টিকর্তার তৈরি সেই স্বর্গের কথাই বলছি, যে জায়গায় গেলে ফিরে আসতে ইচ্ছে করে না, অথবা মানুষ সবচেয়ে প্রিয়জনকে নিয়ে তাদের বিশেষ মুহূর্তগুলো একসাথে কাটাতে চায়, স্মরণীয় করে রাখতে চায়। এই যেমন আমাদের বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বিয়ে করতে বেছে নিয়েছিল এই স্বর্গীয় জায়গাটাকেই। ইতালির তাসকানি অঞ্চলটা সত্যি এরকমই সুন্দর। পিয়াৎসা দেল মিরাকোলি চত্বরে ঢুকতেই একটা ভাস্কর্য সবার দৃষ্টি আকর্ষণ করবে। এটার নাম লা লুপা ক্যাপিতোলিনা। ভাস্কর্যটিতে দুটি শিশু একটি নেকড়ের দুধ খাচ্ছে। শিশু দুটি হচ্ছে রোমুলেস ও রেমুস। এই রোমুলেসের নাম অনুসারে ইটালির রাজধানী রোমের নামকরণ করা হয়েছে। এই সুন্দর স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। চলুন এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো পিসা এবং তার অনেক গল্প।

পিসা ক্যাথিড্রালটা দেখার পর দেখতে হবে পিসা ব্যাপিস্ট্রি। এটা এখানকার দ্বিতীয় উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছিল। ইতালির বৃহত্তম ব্যাপিস্ট্রি এটি। ব্যাপিস্ট্রি রোমানিক স্টাইল থেকে গোথিক স্টাইলের রূপান্তরের এটি একটি চমৎকার উদাহরণ। এটা অদ্ভুত সুন্দর এবং পবিত্র এক পরিবেশ নিয়ে আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। সামনের ওই বাড়িটার নাম গাইড বলল কেম্পোসান্তো মনুমেন্টাল দি পিসা। এটাই এই চত্বরের শেষ ভবন। প্রথমে এটি একটি কবরস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু করলেও নির্মাণ চলাকালীন এর পরিকল্পনা পরিবর্তন করা হয়। এখন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অনেক ধরনের পেন্টিং দেখতে পেলাম। একদিনে সব দেখে শেষ করা অনেক কঠিন কাজ, সময়ের সাথে পেরে ওঠা অনেক কঠিন। যত দেখি ততই ভালো লাগে, কিন্তু ওদিকে যে অন্ধকার হয়ে আসছে বাইরে। এক এক করে আলো জ্বলে উঠছে পিসার রাজপথে, যেন কোনো শিল্পী তার হাতের ছোঁয়া এঁকেছেন এই শহরটাকে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ফিরে যেতে হবে, মানে ওই তৃপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে। নদীর পাশেই রয়েছে সান্তা মারিয়া দেল্লা স্পিনা নামের একটা সুন্দর দেখার মতো গির্জা। যদিও এই সময় আর ওখানে ঢোকা যাবে না, তাই দূর থেকে দেখেই ফিরে চললাম আমি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পিসাতে আরও একটা দারুণ দেখার জায়গা হলো এখানকার মিউজিয়ামটা, যার পোশাকি নাম মিউজিও ওপেরা দেল দুওমো পিজা। টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তাই সোজা ঢুকে পড়লাম এর মেন গেটটা দিয়ে। এর ভিতরে রয়েছে মোট 26টা ঘর, প্রায় 380খানা দেখার মতন সামগ্রী রয়েছে এই মিউজিয়ামে। এখানেই রয়েছে সেই সোনার রাজমুকুট, যেটা বহুমূল্য পাথর দিয়ে সাজানো। প্রথম ঘরটায় দেখলাম অনেকগুলো স্ট্যাচু, সবকটাই সাদা মার্বেল পাথরের। স্ট্যাচুগুলো রোমের সম্রাট এবং তার সভাসদদের। এরকমই কয়েকটা ঘর দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। অপূর্ব সব স্ট্যাচু আর অসাধারণ সব পেইন্টিংস দেখতে দেখতে একটা ঘরে এসে থমকে গেলাম আমরা। একটা কাঁচের বড় বক্সের ভিতরে একটা লম্বা রড, সারা গায়ে অপূর্ব কারুকাজ, উপরে একটা লাল চুনি বসানো। রডটা দেখে মনে হলো রূপোর, আর সারা গায়ে অসংখ্য মূল্যবান পাথর বসানো। এটাও ছিল পিসার রাজার রাজদণ্ড বা স্কেপ্টার। আর তার ঠিক পরেই রয়েছে আরেকটা কাঁচের বক্সের ভিতর সেই ঝলমলে রাজমুকুটটা, যেটা দেখেই বোঝা যায় যে সেই সময়ের বৈভব আর প্রাচুর্য। আসলে 2014 সালে ইটালির সম্রাট সপ্তম হেনরির কবরটা আবিষ্কার হওয়ার পর সেই কবর থেকেই এই সব বহুমূল্য সামগ্রীগুলো পাওয়া যায়। সম্রাটের পরনের বহুমূল্য মুসলিন আর সিল্কের পোশাকও রয়েছে দেখলাম এখানে। সোজা সামনে এগিয়ে গেলেই একটা সিঁড়ি। অনেকেই এটা জানে না যে এর উপরে একটা দারুণ রেস্টুরেন্ট আর বুকশপ রয়েছে, তাই বেশিরভাগ পর্যটক এর পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আমি উপরে গিয়ে পিজা আর গরম ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছিলাম পিসার এই সন্ধেটা। আজ বোধহয় পূর্ণিমা, রাতের আকাশটা চাঁদের আলোয় যেন ভেসে যাচ্ছে, আর সেই রূপলি চাঁদের আলোয় কেমন যেন মায়াবী লাগছে ওই সামনের পিসার হেলানো টাওয়ারটাকে। পর পর তিনবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকাতে ওই টাওয়ারের নাম যে কেন উঠেছিল সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন। এ এক অপার্থিব সৌন্দর্য, ভাষায় যার প্রকাশ করা একেবারেই অসম্ভব। কি যাবেন নাকি পিজা দেখতে আমার সাথে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

জলবৎ তরলং, অর্থাৎ একদম জলের মতন সহজ, জলের মতন নির্মল, খুব ইজিলি গেস করা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাবছেন তো যে এই জলবৎ তরলংকে নিয়ে এত কথা কেন বললাম, তার কারণ আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এই বিষয়কে নিয়েই, অর্থাৎ জলবৎ তরলং। বেশ কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্যাপারটা নির্ঘাত এরকমই হয়েছে বা হতে চলেছে, আর কিছু ক্ষেত্রে আমার প্রেডিকশন পুরোপুরি সত্যি প্রমাণিত হয়ে গেছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যেখানে কিনা আমার ওই ব্যাপারটা পুরোপুরি খেটে গিয়েছিল আর মনে হয়েছিল যে ব্যাপারটা সত্যি জলবৎ তরলং। তো এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520 60। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুদিন আগে এক প্রেমিককে দেখলাম, আর তার মুখের সেই বেজার ব্যাপারটা দেখেই বুঝতে পারলাম ঠিক কি হয়েছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জলপথ তরলং এই ব্যাপারটাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছুদিন আগে একটি কাপলকে দেখলাম, বুঝলেন, কাপলের যে ছেলেটি তাকে দেখলাম অত্যন্ত বেজার মুখ করে বসে আছে। আমি ভেবেছিলাম হয়তো ওই ছ্যাঁকামেকা খেয়েছে আর কি কোনো ক্রমে, কিন্তু ব্যাপারটা তা নয়। গল্পটা তখন বুঝলাম যখন তার হাতে ওই বিলটা দেখলাম, মানে ওই বিলের ফর্দ এবং তার ক্যাশ মেমো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে গল্পটা ঠিক কোথায়। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে এটা তো জলবত তরলং, মানে প্রেম করতে গিয়ে যদি আপনি পকেটের কথা ভাবেন তাহলে প্রেম জিনিসটা আপনার জন্য নয়, কাজেই এই ব্যাপারটা পুরোপুরি জলবত তরলং আমার কাছে অ্যাটলিস্ট। আর যারা প্রেম করেছেন কিংবা প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি জলবত তরলং। তো রেডিও বাংলানেট.কম এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আমার এক বন্ধুর মামা, তিনি ঠিক করলেন তিনি পুষবেন। কি পুষবেন জানেন? বাঁদর। আগে হ্যাঁ হ্যাঁ, বাঁদর। আর তার এফেক্টটা যে কি হতে পারে সেটা আমি খুব ভালো করেই টের পেয়েছিলাম। আর সেই এফেক্টটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, এ তো পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, জলবৎ তরলং, কারণ ব্যাপারটা এরকমই হওয়ার ছিল। তো যে কথা বলছি, আমার এক বন্ধুর মামা, সে পুষেছিলেন একজন বাঁদর। আর সেই বাঁদর কিছুদিন দিব্যি শান্ত ছিল, তারপরে যখন সে তার খোলস ছেড়ে বেরোলো, তার বাঁদরামির উত্তাপে অবস্থা একদম মানে খারাপ হয়ে গিয়েছিল আর কি। সাধারণ ওনার বাড়ির তো বটেই, ওনার আশেপাশের প্রতিবেশীর প্রত্যেকেরই। আলটিমেটলি সেই বাঁদরকে তার যোগ্য জায়গায় অর্থাৎ জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হন আমার সেই বন্ধুর মামা। আর এই টোটাল ব্যাপারটা নিজে চাক্ষুষ করার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে ভাই এটাই তো হওয়ার ছিল, একদম জলবৎ তরলং। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই বিষয় নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

রাগুনবাবু জানেন, রাগুনবাবু হচ্ছেন তারা যারা কিনা সবসময় রেগেই আগুন। তো আমাদের পাড়ায় একজন ছিলেন, আহা ছিলেন কেন বলছি, বালাই ষাট এখনও আছেন, তো তিনি একদম রাগুনবাবু, অর্থাৎ পান থেকে চুন খসলেই রেগে মেগে মাথার মধ্যে আগ্নেয়গিরি বাস্ট করে তার। তো সেই হেন ভদ্রলোকের ঠিক হলো বিয়ে, এবং যারা পাড়ার কাকিমা মাসিমা ইত্যাদি ছিলেন তারা সেই মেয়েটির জন্য মানে শোকগ্রস্ত হয়ে পড়লেন আর কি। তারা ভাবলেন আহারে মেয়েটার কি হবে, কিন্তু বিশ্বাস করুন আমরা আগে থাকতেই গেস করে ফেলেছিলাম ব্যাপারটা ঠিক কী হবে, কারণ আমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি জলবৎ তরলং ছিল। আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো, অর্থাৎ আমাদের সেই রাগুন দাদার বিয়ে হবার পরে রাগুন দাদা কিন্তু দিব্যি শান্ত, একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেলেন জানেন। আর এই ব্যাপারটা আমরা আগে থেকেই গেস করতে পেরেছিলাম, আর সেই জন্য বলছিলাম না জলবৎ তরলং। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসর জমে আছে এই ব্যাপারটা নিয়ে, এই জলবৎ তরলং, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখন যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান যুগে সব থেকে বড় থ্রেট, এবং সেটা কিন্তু রীতিমতন হয়ে চলেছে এবং হতেও থাকবে। ব্যাপারটা হচ্ছে পৃথিবীর গড় উষ্ণায়ন বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেক বছর আমাদের পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বাড়ছে, গড় উষ্ণতা বাড়ছে পৃথিবীর, আর তার ফলে যেটা হচ্ছে যে আমাদের পোল অর্থাৎ মেরু উপত্যকায় যে সমস্ত গ্লেসিয়ার বা বরফ রয়েছে সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, এবং তার ফলে পৃথিবীর জলস্তর তো বাড়ছেই, বিভিন্ন ক্লাইমেট ইস্যুও আসছে। আর এই ব্যাপারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যদি আমাদের কার্বন এমিশন ঠিকঠাকভাবে আমরা কন্ট্রোল করতে না পারি, যদি গ্রিন হাউস গ্যাস রীতিমতন কন্ট্রোল করতে না পারি, কমাতে না পারি, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং হতেই থাকবে এবং আমাদের পুরো মানব জাতি কিন্তু শেষ হয়ে যাবে, আর এটা পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যে কথাটা বলছিলাম জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন আড্ডা আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন কখনো ঘুরতে যাওয়ার কথা, কখনো আমরা ভোজন রসিক হয়ে খাবারের কথাও বলি, আবার কখনো মন খারাপ হলে মন ভালো করার কথা বলি, আর তার মাঝখানে মাঝখানে কিন্তু গান শোনাতেও ভুলি না। আজকেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছি গান আপনার জন্য, তাই বেশি কথা না বলে আড্ডায় এগোব এবং গান শোনাবো। তার জন্য অবশ্যই কান রাখতে হবে রেডিও বাংলানি .com এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই ভালোবাসি নিজেকে সাজাতে, এবং যারা যারা নিজেকে সাজানোর সাথে সাথে নিজের ঘর দোরকে সাজাতে চান, তাহলে প্লিজ এখান থেকেই ভার্চুয়াল হাই ফাইভ হোক। এবং কারা কারা ঘর সাজানোর জন্য প্লান্ট ব্যবহার করেন, যদি তারা ব্যবহার করেন, তাহলে আজকের আড্ডাটা শুধুমাত্র আপনারই জন্য। এখন কিন্তু হ্যাঙ্গিং প্লান্ট বেশ ঘরে কিন্তু মানুষজন রাখছে, এবং তার সাথে সাথে যেমন সুন্দর দেখতে লাগে এবং আমাদের পরিচর্যা করাটাও অনেক ইজি হয়েছে। সবাই মোটামুটি আমরা কাজ করি ঘরে বাইরে, এবং তারপরে গাছের জন্য আলাদা পরিচর্যার জন্য বেশ খানিকটা সময় কিন্তু অতিবাহিত করতে হয় বা রাখতে হয়। আর সেখানে যদি হ্যাঙ্গিং প্ল্যান্টে জাস্ট একটু জল দিলেই ঠিক হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। তাই জন্য আজকে ঘর সাজাবার হ্যাঙ্গিং প্ল্যান্ট, এবং যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট ভালোবাসেন তাদের জন্য আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুর জন্যই কিন্তু বা সফলতা পাওয়ার জন্য, সফল কিছু হওয়ার জন্য কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয়। ঠিক সেই রকমই হ্যাঙ্গিং প্ল্যান্টকে বেশ পরিপুষ্ট করার জন্য, যাতে অনেকটা সবুজে ভরে যায় গাছটা, তার জন্য কিন্তু আপনাকে বেশ কসরত করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথমবার আমার মনে হয় যারা এই নতুন নতুন গাছকে ভালোবাসতে শিখেছেন বা গাছ লাগাতে চাইছেন, তাদের কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে মানি প্ল্যান্ট লাগানো, পরিচর্যা করা কম। এবং শুধুমাত্র মানি প্ল্যান্ট না, মানি প্ল্যান্টের সাথে সাথে যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টই কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইজিলি পরিচর্যা করা যায়, এবং তারা কিন্তু বাইরের যে পরিবেশ সেটার সাথে ভীষণভাবে অ্যাডপ্ট করে নিয়ে নিজেরাই বাড়তে থাকে। ঠিক সেই রকমই যদি আপনি মানি প্ল্যান্ট লাগান, তাহলে কিন্তু বাস্তুমতে বলা হয় যে মানি প্ল্যান্টের পাতাগুলো যেন নিজের দিকে না ঝুলে যায়। সেক্ষেত্রে যদি আপনি, এটাও কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্ট, কিন্তু আপনি যদি হ্যাং না করে কোনো কিছু রডের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে তোলেন, তাহলে ও কিন্তু একা একাই উঠবে। এবং এই হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলতে বলতে আরও একটা গাছের কথা মনে হলো, সে গাছের নাম স্ট্রিং অফ পলস। মনে হচ্ছে কোনো ফ্যান্টাসি বই থেকে এই নামটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কীরকম দেখতে সেটা বলবো না এখন, ফিরছি একটা গানের ওপারে, একটা ছোট্ট খাট্ট ব্রেক নিয়ে ফিরছি। আড্ডায় শুনছেন রেডিও বাংলাদেশ .com, মন যখন নিজের দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
10: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফ্যান্টাসি বই থেকে উঠে আসা যেই গাছটির নাম বলছিলাম, সেই গাছটির নাম স্ট্রিং অফ পালস। যেন মোটা মোটর আকৃতির লতাগুলো নিজের দিকে নেমে আসে। আপনি যদি কোনো একটা সুন্দর ট্রান্সপারেন্ট একটা হ্যাঙ্গিং প্লান্ট কিনলেন এবং সেখান থেকে ভাবুন ঝুড়ি ঝুড়ি করে নেমে পড়ছে, সেটা আপনি আপনার ডাইনিং টেবিলে রাখতে পারেন, ডাইনিং টেবিল না মানে ডাইনিং হল ঘরে রাখতে পারেন, ড্রয়িং রুমে রাখতে পারেন, স্টাডি রুমে রাখতে পারেন এবং তার সাথে সাথে ব্যালকনিতেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। এবং এটিতে খুব ছোট ছোট সাদা ফুলও হয়। সব থেকে বড় কথা এই যে পাতাবাহার গাছগুলো বা হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো, সেখানে ফুল তৈরি করার জন্য যে কষ্টত করতে হয় সেটা করতে হয় না, এমনি এমনি এটা নিজেদের সৌন্দর্যে ভীষণই কনফিডেন্ট।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে অনেক কিছুই আছে। আমার খুব ভালো লাগে বোগেনভিলিয়ার গাছ, যখন কোনো একটা ছাদ থেকে হ্যাং করে পুরো বোগেনভিলিয়ার থোকাটা অসাধারণ লাগে। সব থেকে সুন্দর লাগে যখন কালারফুল বোগেনভিলিয়া একটা পেঁচিয়ে পেঁচিয়ে যদি একটা আর্চ মতো করা হয়, সেই আর্চের মাধ্যমে একটা মানে খুব দুর্দান্ত লাগে। কিন্তু তার সাথে সাথে যদি ফুল ছাড়াও আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলি, তাহলে স্পাইডার রাখতে পারি, আবার রাখতে পারি পথসের কোনো কিছু রাখতে পারি, পিটোনিয়া রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি হ্যাঙ্গিং প্ল্যান্টে। কিন্তু ওই যে বললাম, আপনি নিজের মতো করে সাজাতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন, নিজের ঘরের ভিতরে রাখতে পারেন, আবার কখনো কখনো আপনি যদি একটা পাত্র বসিয়ে রাখেন, একটু উঁচু পাত্র হলো, সেটাও কিন্তু আপনি সেন্টার টেবিলে রাখলে নিজের মতো করে ক্যারি করলে বেশ ভালো লাগবে। radiobanglanet.com-এই হ্যাঙ্গিং প্ল্যান্টের আইডিয়া আড্ডা কেমন লাগলো সেটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangali.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই প্রতিদিন আপনার সঙ্গে আমার আড্ডাটা জমে ওঠে, আর আজও সেইভাবেই সেই আড্ডা এগিয়ে চলবে এক ঘন্টার। আসলে আমাদের প্রত্যেকের জীবনে একটা কিছু স্বপ্ন থাকে, আর এই স্বপ্নের সঙ্গে কোথাও না কোথাও মিলে যায় শখ। হ্যাঁ, মানে একটা এমন ব্যাপার যেখানে এই শখটা পূরণ না হতে পারে যেন স্বপ্নটা অধরা থেকে যায়। আর আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ নিয়েই তো আমাদের পথ চলা, আর সেই পথ চলার মধ্যে কোথাও না কোথাও আমাদের এটাও মনে হয় যে আমরা যদি এই জায়গাটা পূরণ করতে না পারি তাহলে ওই জায়গাটায় সাকসেস পাওয়াটা খুব কঠিন। আর সেক্ষেত্রে প্রথমে এই জায়গাটা, তারপর ধাপে ধাপে ধাপে ধাপে ওই জায়গাটা, তো এভাবেই একটা সার্কেলের মধ্যে আমাদের সাকসেসের ব্যাপারটা কিন্তু ছুটতে থাকে। শখ, আজকে আমাদের আড্ডা সেই শখকে নিয়ে। আসলে শখ এমন একটা ব্যাপার যার মধ্যে কিন্তু একটা তৃপ্তি কাজ করে, যে তৃপ্তিটার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। তাই প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে, আর সেই শখটা পূরণ হয়ে গেলে আবার আরেকটা শখ। কিন্তু সেই শখগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে খুব মন ভালো রাখার একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ মনে হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আজকের এই শখ। আপনার কাছে হয়তো আজকের এই পুরো দিনটাকে কেন্দ্র করে কিছু না কিছু একটা শখ আছে, যেটা আপনিও মনে মনে ভাবছেন পূরণ করতে না পারলে আজকের দিনটা যেন একটু খারাপই হয়ে যাবে। তো সেই শখ আমাদের জীবনে, যেমন এই মুহূর্তে আপনি হয়তো সারাদিনে বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, রেডিও শোনেন, কিন্তু ভেবে নিন এরকম একটা মুহূর্তে গান মুসাফিরের আড্ডা আপনি মিস করলেন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা শখ থেকে আপনি বঞ্চিত হলেন এবং মনটা কিন্তু খারাপ হয় নাকি? ঠিক সেরকম আজকের আড্ডা শখ নিয়ে। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসুন।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিকার, আজকের আড্ডায় চলছে শখ নিয়ে। তো আমাদের প্রত্যেকের জীবনে একটা শখ থাকে, একটা নয় বরং একটাকে দিয়ে শুরু করে হাজারো শখের পরপর যাতায়াত চলতে থাকে। আর সেই শখগুলো আমাদেরকে মন ভালো রাখতে, আমাদেরকে ভালো রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব জরুরি আমি অন্তত মনে করি, কারণ শখ বা ইচ্ছে এটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে, ভালো রাখে, আপনার মধ্যে একরকমের ইন্সপিরেশন তৈরি করে এই শখগুলোই। যদি এই শখ না মেটাতে পারেন, অনেকে হয়তো মনোকষ্টে ভোগেন, ঠিক কথা, কিন্তু আবার এই শখই আপনাকে বেঁচে থাকার রসদ দেয়। যেমন আপনি হয়তো খুব গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, আপনার বাড়ির বারান্দাটা সুন্দর করে ফুলের টব সমেত আপনি সাজিয়েছেন, এবং যা দেখে অন্যেরা চারপাশ থেকে কিন্তু একটা ভীষণ প্রাউড ফিল করে আপনাকে নিয়ে, যে এরকম একটা ব্যাপার, এরকমভাবে এত ছোট পরিসরে আপনি হয়তো খুব সুন্দর করে সাজিয়েছেন। একাধারে আপনার শখ যেমন পূরণ হলো, আপনি কিন্তু অন্যদেরকে ইনজেক্ট করলেন, মানে তার ক্ষেত্রে মানে আরেকজন যে আপনার এই ছোট্ট পরিসরে সুন্দর করে সাজানো বাগানটা দেখল, তার মনের মধ্যেও একটা শখ তৈরি হলো। আর সেটাই আপনি কিন্তু শুধুমাত্র এই শখটা নিজের জন্য করলেন, সম্পূর্ণ করলেন তা কিন্তু নয়, আরও 100 থেকে 500 থেকে 1000 জনকে আপনি সেই শখের মুখ দেখালেন। তো আমাদের প্রত্যেকের জীবনে এভাবেই স্বপ্ন দেখান, স্বপ্ন মানুষকে দেখাতে পারলে তবেই আপনার স্বপ্ন আরও নতুন করে ধরা দেবে আপনার মন থেকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা স্বপ্নে। এখন

একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা net.com। আর সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা, আর আড্ডা চলছে শখ নিয়ে। তো এমন অনেক মানুষ আছেন যাদের মধ্যে এই শখের যে একটা পরিমাপ থাকে, একটা পরিমাণ সুন্দর করে সাজানো থাকে, যেটার বেশি হলে প্রচণ্ড ক্ষতি, আবার কম হলেও ক্ষতি, একটা মাপ থাকে, একটা ঠিকঠাক ভাবে এটা চলতে থাকে। ওই যে বললাম না, বেশি হলেই ক্ষতি, কারণ এই একটা শখ থেকে কিন্তু অনেকগুলো শখের চাইতে বাড়তে থাকে। আমরা রবি ঠাকুরের একটা উপন্যাসের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওই মণিহারা। এই মণিহারা উপন্যাসে যে মহিলা চরিত্রটি, যে মূল নায়িকা, সে কিন্তু তার এই গয়নার প্রতি একটা অদ্ভুত রকমের একটা শখ ছিল, আরও আরও আরও গয়না। তো এই যে শখটা একটা সময় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর। তাই যে কোনো কিছুর ওপর যে যতটাই বলে না যে যা কিছু হোক না কেন জীবনে, তার একটা নির্দিষ্ট পরিমাপ থাকা দরকার, বেশি নয় বা কম নয়। কেন বলছি? এই কারণেই বলছি। আর এক্ষেত্রেই কিন্তু আমাদের বারবার কম হলে আমাদের কোথাও যেন মন খারাপ আর মন ভেঙে যাওয়ার একটা ব্যাপার। আমি মানে তীরে এসে তরি ডোবার মতো আর কি, আমি জায়গাটাকে ছুঁতে পারলাম না, এটাও একরকম কষ্ট। যেমন ঠিক তার পাশাপাশি অনেক দূর আরও আরও অনেক কিছু চাই, সেটাও খুব ভয়ঙ্কর, সেটাও কিন্তু পতনের কারণ। ওই যে বলে না অহংকার খুব ভয়ঙ্কর জিনিস, কোথাও না কোথাও এখান থেকে আবার কিছু শাখা প্রশাখা দেখা যায় এই শখের থেকে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা শখ নিয়ে। তো অনেক রবীন্দ্রনাথ একটা কথা বলেন যে একটা মানুষের জীবনে কোনো শখ থাকতে নেই, আসলে শখ থাকলেই তার প্রতি একটা অদ্ভুতভাবে প্রত্যাশা থাকবে, আর সেই শখটাকে যখন তুমি পূরণ করতে পারবে না তখন হাজারো কষ্ট তোমার মধ্যে দেখা দেবে, ধরা দেবে, তুমি আরও বেশি ভেঙে পড়বে। কিন্তু কোথাও যেন একটা জিনিস মনে হয় এটাও, প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব দরকার, কারণ এবং একটা নয় বেশ কয়েকটা, যার ফলে যদি একটাতে না পেয়ে কোনোভাবে হতাশ হয় তাহলে আরেকটার সম্ভাবনা থেকে যায়। ঠিক যেরকম বন্ধু, প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধু থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, যদি সে কখনো ধোকা দেয়, যদি সে কখনো হাত ছেড়ে দেয়। তাই বন্ধু থাকুক আর একের অধিক, এক নয় একের অধিক। আর হয়তো এটা আমার এই কথাটার এগেনস্টে অনেকে ভাবতে পারেন যে এটাও ভুল কথা, একজন সঠিক বন্ধু থাকাটাও খুব দরকার, একটা সঠিক বন্ধু থাকলেও হবে, হ্যাঁ যদি সেটা সঠিক হয় তাহলে অবশ্যই একটা থাকলেও হবে, এটাও ঠিক। কিন্তু আমার যেন কোথাও মনে হয় জীবনে প্রত্যেকটা পথে চলতে চলতে সব রকমের বন্ধু থাকাটা খুব দরকার, একটু দুষ্টু, একটু ভালো, একটু খুব ভালো, একটু একদম হাটকে। এতে জীবনের প্রতি ছন্দে যে আমাদের বিভিন্ন রকমের মুড, বিভিন্ন রকমের আমাদের যে মনের কোণে বিভিন্ন শেডগুলো ছড়িয়ে আছে সেগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে থাকবে এবং তাতে আরও বেশি ভালো থাকা যাবে। ঠিক সেরকম শখটাও সেরকম। আমি হয়তো গোলাপ ফুলের গাছ আমার শখ আছে, অবশ্যই আছে, তার সঙ্গে দোপাটিও আছে, ঠিক আছে, যদি দোপাটি না পাই তাহলে গোলাপ লাগাবো, আর যদি গোলাপ না পাই তাহলে দোপাটি, ব্যাপারটা এই জায়গায়। যদি এটা থাকে যে আমার গোলাপই দরকার আর কিছুই দরকার নেই, আর আমার ওই অন্য পারবো না আমি গোলাপ ছাড়া, সেই গোলাপটাই পাওয়া যাচ্ছে না, দুঃখ তো বাড়তেই থাকে। আমাদের প্রত্যেকের জীবনে শখ বাড়ুক, সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে।

দেখতে দেখতে সময় একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। কেমন লাগলো হচ্ছে এই গান মুসাফিরের আড্ডা? 4475039657122 তে অবশ্যই জানাবেন আমাকে, মানে সৌভিককে। আর যারা মেল করছেন gm@radiobanglanet.com আপনারাও অবশ্যই পাঠান। আজকের এই শখ আপনাদের কোনোভাবে কতটা আনন্দ দিল? আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা বলতেই হয়, না বললে এই শখ ব্যাপারটার যেন কোথাও অমর্যাদা করা হলো এমন ব্যাপারটা মনে হয়। অনেকেই বলতে শুনেছি জীবনের একটা বয়স পর্যন্ত এসে তাদের জীবনে আর কোনো শখ থাকে না, এবং প্রতি মুহূর্তেই তারা বলেন যে দূর, এই বয়সে আর কি শখ, ও যেরকম আছে সেরকম চলছে, ওটাই হয়ে যাবে। শখ ব্যাপারটা প্রত্যেকটা মানুষের জীবনে আমৃত্যু থাকুক, এটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারণ এই শখই আপনাকে বাঁচিয়ে রাখে। এই শখ কোথাও যেন একটা ইচ্ছের বসত বাড়ি, আর তাই এই বসত বাড়িতে যদি মনের আনন্দ প্রকাশে কোথাও বাধা বিঘ্নতা তৈরি হয়, তাহলে কিন্তু জীবনটাই ব্যর্থ, সময়টা শেষ না। সময় চলুক, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হোক। যদি ভাবেন যে আজকের এই ফ্ল্যাটেই আমার সব কিছু শখ ছিল, এই ফ্ল্যাটটা যখন ছেড়ে দিয়ে একটা নতুন ফ্ল্যাটে যাচ্ছি সেখানে আর কি ইচ্ছে, বয়সের অর্ধেক সময় তো এখানেই কাটালাম, ভালো লাগছে না, না সেখানেও আরেকটা স্বপ্ন তৈরি করুন, আরেকটা আরেকটা আরেকটা আরেকটা শখের জন্মদিন আপনি। প্রতিদিন হোক শখের জন্মদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুধু বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

নমস্কার, আমি আপনার নতুন বন্ধু অ্যানি। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। এবার থেকে আপনার বেরঙিন মুহূর্তগুলোকে রঙিন করতে আমি থাকব রং বেরং নিয়ে, শুধুমাত্র আপনার সঙ্গে। প্রথম প্রেম নিয়ে কথা বললে কেমন হয়? প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের মনের মণিকোঠায় অনেকটা সময় রয়ে গিয়েছে। খুব কম জনই আছেন যারা প্রথম প্রেম টিকিয়ে রাখতে পেরেছেন, আবার অনেকের প্রথম প্রেম সেটার পরিণতিও পেয়েছে। প্রথম প্রেম খুব স্পেশাল হয়, ভীষণ স্পেশাল হয়। আপনারও নিশ্চয়ই প্রথম প্রেমের কথা মনে পড়ে গেল? আপনি আমাকে জানাতে পারেন আপনার প্রথম প্রেমের কথা। ততক্ষণ কয়েকটা প্রেমের গান শুনে নিয়ে চলুন।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম একটা গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। মন তো নিরুদ্দেশ হবেই, কারণ কথা বলছি প্রথম প্রেম নিয়ে। প্রথম প্রেম মানে সবসময় যে একটা বিশেষ মানুষের প্রতি হবে তেমন কিন্তু নয়। আমার জীবনে প্রথম প্রেম রেডিও। ছোটবেলায় দেখতাম সকাল হলেই মা রেডিওটা চালিয়ে দিতেন, রেডিও শুনেই ঘুম ভাঙা এবং অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হওয়া। কিন্তু একটা বিষয় খুব মিস্টিরিয়াস লাগতো, সেটা হলো আমি ছোটবেলায় ভাবতাম রেডিওর ওপারে যেই মানুষটা বসে আছে সে কিভাবে কথা বলছে, কোথা থেকে কথা বলছে, রেডিওর মধ্যে কি প্রবেশ করা যায়। আজ প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আমরা অনেক কিছুর জ্ঞান আমরা অর্জন করেছি এবং রেডিওর বিষয়টা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। আজ আমি রেডিওর এপারে আর আপনি আমাকে শুনছেন। মন খারাপ হলে আজও বেতারে বেঁধে রেখেছে, জুড়ে রেখেছে। রেডিও এমন একটা মাধ্যম, রেডিও মানুষকে জুড়ে রাখে। এই যেমন আজ থেকে আপনার সঙ্গে আমাকে জুড়তে শুরু করেছে। শুনতে থাকুন রং বেরং অ্যানির সঙ্গে, ফিরছি আরও কিছু গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

প্রেম এমন একটা বিষয় যেটা কোনো বয়সের বেড়াজাল মানে না। আসলে ভালোবাসার থেকে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। প্রেমে পড়লে মানুষ শিশু সুলভ হয়ে যায়, এবং আমাদের প্রত্যেকেরই এমন একজন মানুষ থাকে, বিশেষ মানুষ থাকে, যাদের সঙ্গে আমরা শুধু সেই মুহূর্তগুলো কাটাতে পারি। আপনারও নিশ্চয়ই এরকম প্রথম প্রেম, প্রথম ভালোবাসার মানুষ, বা প্রথম এমন কিছু যেটা আপনি প্রথম প্রেমে পড়েছিলেন, সেটা মানুষ হতে পারে, সেটা কোনো বিষয় হতে পারে, সেটা আমাকে জানান। শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম অসাধারণ কিছু গানের পরে। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের জীবনে অনেকটা সময় জুড়ে থাকে। আমি বারবার বলছি, এটা হতেই পারে যে কোনো মানুষের প্রতি নয়, কোনো বস্তুর প্রতি। সেটা হতে পারে কোনো খাবারের প্রতি, যেমন ফুচকা দেখলে একটা অদ্ভুত প্রেম আসে, জীবে জলও আসে, মানে ফুচকার প্রেমটা একটা অন্যতম প্রেম। তারপরে কোনো শহরের কোনো রাস্তার প্রতি প্রেম হতে পারে, বা কোনো মানুষের গানের প্রতি প্রেম হতে পারে। কেউ লিখতে ভালোবাসে, কেউ বলতে ভালোবাসে, কিংবা কেউ ছবি তুলতে ভালোবাসে। প্রেম সব কিছুর মধ্যে হতে পারে। আপনারও নিশ্চয়ই জীবনে এমন কোনো প্রেম আছে যে প্রেমটা আপনার প্রথম এবং শ্রেষ্ঠ প্রেম। সেই প্রেমটাকে উৎসর্গ করে পরের গানটা আপনার জন্য আর আপনার প্রেমের জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
1: এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা।

সুখী যাত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত না ময়।

0: radiobanglanet.com
1: মন যখন নিরুদ্দেশ,
0: আমরা অনেক সময় কি হয় নতুন করে প্রেমে পড়ি বা কোনো বিশেষ মানুষ আমাদের জীবনে আসে যে আমাদেরকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে। কিছু মানুষ আছে যার চোখের দিকে তাকালেই প্রেমে পড়া যায়, বা সেই চোখের ভাষা লিখতে শেখায় হাজার হাজার শব্দ, সেই শব্দগুলোকে গোছালে একটা জীবন্ত উপন্যাস হয়ে যাবে। কিছু মানুষের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে যাকে ভালো না বেশে থাকা যায় না, কিংবা যার প্রেমে না পড়ে পারা যায় না। এরকম কিছু মানুষ সবার জীবনে থাকে, আমি জানি আপনার জীবনেও আছে। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে বলতে কিভাবে যে একটা ঘন্টা বেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। মন খারাপ নয়, আমি তো প্রত্যেক দিন এখন থাকব আপনার সঙ্গে শুধুমাত্র radiobanglanet.com এ। সোম থেকে শুক্র শুনতে থাকুন রং বেরং।

শীত যদি এসে যায়, বসন্ত কি আর দেরি করতে পারে? তাই বসন্ত এসে গেছে। বসন্ত এমন একটা ঋতু যার আগমনে প্রকৃতিও কিন্তু কেমন যেন রঙিন হয়ে যায়। আর শুধু প্রকৃতি কেন, আমাদের মনও বসন্তের রঙে রঙিন হয়ে যায়। যেন সেই বসন্তের রঙের ছোঁয়া এসে লাগে আমাদের মনে প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো ঋতুরাজ বসন্তকে নিয়ে। এই যে আমাদের বিভিন্ন ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আর তার মধ্যেই শীতের পরে এই বসন্ত, এই বসন্ত ঋতুর কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের জীবনেও এবং আমাদের সাহিত্যেও। তাই আমরা যখন আমাদের কবিতা বা গল্পের মধ্যেও কিন্তু বা গানের মধ্যেও এই বসন্ত ঋতুর একটা আলাদা জায়গা আমরা দেখতে পাই। আর সেই বসন্তের গল্প যখন আমাদের আজকের পপকর্নের আড্ডায় চলছে, তাহলে সেই রকম কিছু কবিতা গান তো অবশ্যই থাকবে। তবে এখন চলো শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

বরফের চাদর সরিয়ে যখন বসন্ত এসে উঁকি দেয়, তখন মনে হয় যে এই তো বসন্ত এসে গেছে, মনটা নিমেষে ভালো হয়ে যায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ঋতুরাজ বসন্তকে নিয়ে। বসন্ত এলে এই প্রকৃতি যেন ভীষণ সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। নানা রকমের বাহারি ফুল এই বসন্ত ঋতুতে আমরা প্রকৃতিতে দেখতে পাই। সত্যি সেই ফুলের বাহার আমাদের প্রকৃতিকে যেমন খুব সুন্দর করে তোলে, ঠিক সেরকমই আমাদের মনটাকেও ভীষণ ভালো করে দেয়। আর সেই বসন্ত যেই ঋতু এলে আমাদের যেমন মন গুনগুনিয়ে ওঠে, কারণ এই বসন্ত ঋতুর সঙ্গে জুড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু গান। আর সেই গানের কলিগুলো আমাদের কিন্তু অজান্তেই আমরা মনের মধ্যে গুনগুন করে গাইতে থাকি। আর সেই বসন্তের কথা যখন হচ্ছে, তাহলে চলুন শুনি নি আমরা বসন্তের কিছু গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

সকালে জানালার পর্দাটা সরাতেই শুনতে পেলাম কৃষ্ণচূড়া গাছের দোয়েলটা পলাশ গাছের কোকিলটাকে বলছে, বসন্ত এসে গেছে, তুমি তৈরি তো? কোকিলটা বলে উঠে, তুমি পাশে থাকলে আমার প্রতিটি দিনই বসন্ত। বসন্ত এসে গেছে, তাই ঋতুরাজ বসন্তকে নিয়েই আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা বসন্ত ঋতু নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে যে বসন্ত ঋতুতে প্রকৃতি খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। আর সেখানেই যদি আমরা গ্রাম বাংলার কথা মনে করি, তাহলে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই কৃষ্ণচূড়া গাছ, পলাশ গাছ, যেখানে একেবারে গাছগুলো লাল ফুলে ভরে ওঠে, আর তার সঙ্গে কোকিলের কুহুতান, সব মিলিয়ে একটা মিষ্টি মধুর একটা বাতাবরণ, আর সেটাই আমাদের মনের মাঝে কোথায় যেন উঁকি দেয়। তাই বসন্তকাল এলে সেই কথাগুলো কিন্তু ভীষণ ভীষণ করে মনে পড়ে। চলুন সেই কথা মনে করতে করতেই আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তর

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে বিভিন্ন ঋতুগুলো, তার মধ্যে আমরা ঋতুরাজ বলি বসন্তকে। আর সেই বসন্ত ঋতু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বসন্ত ঋতুর কথা বলছি, আসলে বসন্তকাল এলেই প্রকৃতি কিন্তু সত্যি কেমন একটা রঙিন হয়ে ওঠে, এত সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। আর সেই সৌন্দর্য, সেই যে একটা ভালো লাগা, সেটা কোথায় যেন আমাদের মনের মধ্যেও কিন্তু এসে লাগে। আর সেই জন্য আমাদের মনটা কেমন যেন এই বসন্তকালে ফুরফুরে থাকে। এই যে একটা দীর্ঘ শীতকাল, আর সেই সময় যেহেতু বরফ পড়ে, অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারি না। আর তাই যখনই তারপরে বসন্ত এসে আমাদের সামনে ধরা দেয়, তখন মনটা কোথায় যেন আনন্দে ভরে ওঠে। আর সেই বসন্তকালের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। তবে আমাদের আড্ডা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's watering cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
13: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
14: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
12: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে আমার।

পরে ক্লাস হতো হে দুয়ায়, আমি কি বাচ্চা হওয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Sheila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together,
11: it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
14: কি লিখি তোমায় প্রিয়তম,
13: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

জনবৎ তরলং, অর্থাৎ একদম জলের মতন সহজ, জলের মতন নির্মল, খুব ইজিলি গেস করা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাবছেন তো যে এই জলবৎ তরলংকে নিয়ে এত কথা কেন বললাম, তার কারণ আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এই বিষয়কে নিয়েই, অর্থাৎ জলবৎ তরলং। বেশ কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্যাপারটা নির্ঘাত এরকমই হয়েছে বা হতে চলেছে, আর কিছু ক্ষেত্রে আমার প্রেডিকশন পুরোপুরি সত্যি প্রমাণিত হয়ে গেছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যেখানে কিনা আমার ওই ব্যাপারটা পুরোপুরি খেটে গিয়েছিল আর মনে হয়েছিল যে ব্যাপারটা সত্যি জলবৎ তরলং। তো এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.gharajapardesi.in।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুদিন আগে এক প্রেমিককে দেখলাম, আর তার মুখের সেই বেজার ব্যাপারটা দেখেই বুঝতে পারলাম ঠিক কি হয়েছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জলবৎ তরলং এই ব্যাপারটাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছুদিন আগে একটি কাপলকে দেখলাম, বুঝলেন, কাপলের যে ছেলেটি তাকে দেখলাম অত্যন্ত বেজার মুখ করে বসে আছে। আমি ভেবেছিলাম হয়তো ওই ছ্যাঁকা ম্যাঁকা খেয়েছে আর কি কোনো ক্রমে, কিন্তু ব্যাপারটা তা নয়। গল্পটা তখন বুঝলাম যখন তার হাতে ওই বিলটা দেখলাম, মানে ওই বিলের ফর্দ এবং তার ক্যাশ মেমো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে গল্পটা ঠিক কোথায়। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে এটা তো জলবৎ তরলং, মানে প্রেম করতে গিয়ে যদি আপনি পকেটের কথা ভাবেন তাহলে প্রেম জিনিসটা আপনার জন্য নয়, কাজেই এই ব্যাপারটা পুরোপুরি জলবৎ তরলং আমার কাছে অ্যাটলিস্ট। আর যারা প্রেম করেছেন কিংবা প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট.কম এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আমার এক বন্ধুর মামা, তিনি ঠিক করলেন তিনি পুষবেন। কি পুষবেন জানেন? বাঁদর। আগে হ্যাঁ হ্যাঁ, বাঁদর। আর তার এফেক্টটা যে কি হতে পারে সেটা আমি খুব ভালো করেই টের পেয়েছিলাম। আর সেই এফেক্টটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, এ তো পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, জলবৎ তরলং, কারণ ব্যাপারটা এরকমই হওয়ার ছিল। তো যে কথা বলছি, আমার এক বন্ধুর মামা, সে পুষেছিলেন একজন বাঁদর। আর সেই বাঁদর কিছুদিন দিব্যি শান্ত ছিল,

তারপরে যখন সে তার খোলস ছেড়ে বেরোলো, তার বাঁদরামির উত্তাপে অবস্থা একদম মানে খারাপ হয়ে গিয়েছিল আর কি। সাধারণ ওনার বাড়ির তো বটেই, ওনার আশেপাশের প্রতিবেশীর প্রত্যেকেরই। আলটিমেটলি সেই বাঁদরকে তার যোগ্য জায়গায় অর্থাৎ জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হন আমার সেই বন্ধুর মামা। আর এই টোটাল ব্যাপারটা নিজে চাক্ষুষ করার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে ভাই এটাই তো হওয়ার ছিল, একদম জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই বিষয় নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

রাগুনবাবু জানেন, রাগুনবাবু হচ্ছেন তারা যারা কিনা সবসময় রেগেই আগুন। তো আমাদের পাড়ায় একজন ছিলেন, ছিলেন কেন বলছি, বালাইশাট এখনও আছেন, তো তিনি একদম রাগুনবাবু, অর্থাৎ পান থেকে চুন খসলেই রেগে মেগে মাথার মধ্যে আগ্নেয়গিরি বাস্ট করে তার। তো সেই হেন ভদ্রলোকের ঠিক হলো বিয়ে, এবং যারা পাড়ার কাকিমা মাসিমা ইত্যাদি ছিলেন তারা সেই মেয়েটির জন্য মানে শোকগ্রস্ত হয়ে পড়লেন আর কি। তারা ভাবলেন আহারে মেয়েটার কি হবে, কিন্তু বিশ্বাস করুন আমরা আগে থাকতেই গেস করে ফেলেছিলাম ব্যাপারটা ঠিক কি হবে, কারণ আমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি জড়বৎ তরলং ছিল, আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো, অর্থাৎ আমাদের সেই রাগুন দাদার বিয়ে হবার পরে রাগুন দাদা কিন্তু দিব্যি শান্ত, একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেলেন জানেন, আর এই ব্যাপারটা আমরা আগে থেকেই গেস করতে পেরেছিলাম, আর সেই জন্য বলছিলাম না জড়বৎ তরলং। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে এই ব্যাপারটা নিয়ে, এই জড়বৎ তরলং, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এখন যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান যুগে সব থেকে বড় থ্রেট, এবং সেটা কিন্তু রীতিমতন হয়ে চলেছে এবং হতেও থাকবে। ব্যাপারটা হচ্ছে পৃথিবীর গড় উষ্ণায়ন বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেক বছর আমাদের পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বাড়ছে, গড় উষ্ণতা বাড়ছে পৃথিবীর, আর তার ফলে যেটা হচ্ছে যে আমাদের পোল অর্থাৎ মেরু উপত্যকায় যে সমস্ত গ্লেসিয়ার বা বরফ রয়েছে সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, এবং তার ফলে পৃথিবীর জলস্তর তো বাড়ছেই, বিভিন্ন ক্লাইমেট ইস্যুও আসছে। আর এই ব্যাপারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যদি আমাদের কার্বন এমিশন ঠিকঠাকভাবে আমরা কন্ট্রোল করতে না পারি, যদি গ্রিন হাউস গ্যাস রীতিমতন কন্ট্রোল করতে না পারি, কমাতে না পারি, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং হতেই থাকবে, এবং আমাদের পুরো মানব জাতি কিন্তু শেষ হয়ে যাবে, আর এটা পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা বলছিলাম জলবৎ তরলং, এই ব্যাপারটা বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট মনে হয়েছে, কারণ আমার প্রেডিকশন পুরোপুরি ঠিক ছিল। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছেডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন আড্ডা আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন কখনো ঘুরতে যাওয়ার কথা, কখনো আমরা ভোজন রসিক হয়ে খাবারের কথাও বলি, আবার কখনো মন খারাপ হলে মন ভালো করার কথা বলি, আর তার মাঝখানে মাঝখানে কিন্তু গান শোনাতেও ভুলি না। আজকেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছি গান আপনার জন্য, তাই বেশি কথা না বলে আড্ডায় এগোব এবং গান শোনাবো। তার জন্য অবশ্যই কান রাখতে হবে রেডিও বাংলাদেশ .com এ মন চক্ষুন নিরুদ্দে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই ভালোবাসি নিজেকে সাজাতে, এবং যারা যারা নিজেকে সাজানোর সাথে সাথে নিজের ঘর দোরকে সাজাতে চান, তাহলে প্লিজ এখান থেকেই ভার্চুয়াল হাই ফাইভ হোক। এবং কারা কারা ঘর সাজানোর জন্য প্লান্ট ব্যবহার করেন, যদি তারা ব্যবহার করেন, তাহলে আজকের আড্ডাটা শুধুমাত্র আপনারই জন্য। এখন কিন্তু হ্যাঙ্গিং প্লান্ট বেশ ঘরে কিন্তু মানুষজন রাখছে, এবং তার সাথে সাথে যেমন সুন্দর দেখতে লাগে এবং আমাদের পরিচর্যা করাটাও অনেক ইজি হয়েছে। সবাই মোটামুটি আমরা কাজ করি ঘরে বাইরে, এবং তারপরে গাছের জন্য আলাদা পরিচর্যার জন্য বেশ খানিকটা সময় কিন্তু অতিবাহিত করতে হয় বা রাখতে হয়। আর সেখানে যদি হ্যাঙ্গিং প্ল্যান্টে জাস্ট একটু জল দিলেই ঠিক হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। তাই জন্য আজকে ঘর সাজাবার হ্যাঙ্গিং প্ল্যান্ট, এবং যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট ভালোবাসেন তাদের জন্য আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুর জন্যই কিন্তু বা সফলতা পাওয়ার জন্য, সফল কিছু হওয়ার জন্য কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয়। ঠিক সেই রকমই হ্যাঙ্গিং প্ল্যান্টকে বেশ পরিপুষ্ট করার জন্য, যাতে অনেকটা সবুজে ভরে যায় গাছটা, তার জন্য কিন্তু আপনাকে বেশ কসরত করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথমবার আমার মনে হয় যারা এই নতুন নতুন গাছকে ভালোবাসতে শিখেছেন বা গাছ লাগাতে চাইছেন, তাদের কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে মানি প্ল্যান্ট লাগানো, পরিচর্যা করা কম। এবং শুধুমাত্র মানি প্ল্যান্ট না, মানি প্ল্যান্টের সাথে সাথে যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টই কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইজিলি পরিচর্যা করা যায়, এবং তারা কিন্তু বাইরের যে পরিবেশ সেটার সাথে ভীষণভাবে অ্যাডপ্ট করে নিজেরাই বাড়তে থাকে। ঠিক সেই রকমই যদি আপনি মানি প্ল্যান্ট লাগান, তাহলে কিন্তু বাস্তুমতে বলা হয় যে মানি প্ল্যান্টের পাতাগুলো যেন নিজের দিকে না ঝুলে যায়। সেক্ষেত্রে যদি আপনি, এটাও কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্ট, কিন্তু আপনি যদি হ্যাং না করে কোনো কিছু রডের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে তোলেন, তাহলে ও কিন্তু একা একাই উঠবে। এবং এই হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলতে বলতে আরও একটা গাছের কথা মনে হলো, সে গাছের নাম স্ট্রিং অফ পলস। মনে হচ্ছে কোনো ফ্যান্টাসি বই থেকে এই নামটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কীরকম দেখতে সেটা বলবো না এখন, ফিরছি একটা গানের ওপারে, একটা ছোট্ট খাট্ট ব্রেক নিয়ে ফিরছি। আর তাই শুনছেন রেডিও বাংলাদেশ .com মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
8: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
9: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনো ফ্যান্টাসি বই থেকে উঠে আসা যেই গাছটির নাম বলছিলাম, সেই গাছটির নাম স্ট্রিং অফ পালস। যেন মোটা মোটর আকৃতির লতাগুলো নিচের দিকে নেমে আসে। আপনি যদি কোনো একটা সুন্দর ট্রান্সপারেন্ট একটা হ্যাঙ্গিং প্লান্ট কিনলেন এবং সেখান থেকে ভাবুন ঝুড়ি ঝুড়ি করে নেমে পড়ছে, সেটা আপনি আপনার ডাইনিং টেবিলে রাখতে পারেন, ডাইনিং টেবিল না মানে ডাইনিং হল ঘরে রাখতে পারেন, ড্রয়িং রুমে রাখতে পারেন, স্টাডি রুমে রাখতে পারেন এবং তার সাথে সাথে ব্যালকনিতেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। এবং এটিতে খুব ছোট ছোট সাদা ফুলও হয়। সব থেকে বড় কথা, এই যে পাতাবাহার গাছগুলো বা হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো, সেখানে ফুল তৈরি করার জন্য যে কষ্ট করতে হয় সেটা করতে হয় না, এমনি এমনি এটা নিজেদের সৌন্দর্যে ভীষণই কনফিডেন্ট।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে অনেক কিছুই আছে। আমার খুব ভালো লাগে বোগেনভিলিয়ার গাছ, যখন কোনো একটা ছাদ থেকে হ্যাং করে পুরো বোগেনভিলিয়ার থোকাটা অসাধারণ লাগে। সব থেকে সুন্দর লাগে যখন কালারফুল বোগেনভিলিয়া একটা পেঁচিয়ে পেঁচিয়ে যদি একটা আর্ট মতো করা হয়, সেই আর্চের মাধ্যমে একটা মানে খুব দুর্দান্ত লাগে। কিন্তু তার সাথে সাথে যদি ফুল ছাড়াও আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলি, তাহলে স্পাইডার রাখতে পারি, আবার রাখতে পারি পথসের কোনো কিছু রাখতে পারি, পিটুনিয়া রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি হ্যাঙ্গিং প্ল্যান্টে। কিন্তু ওই যে বললাম, আপনি নিজের মতো করে সাজাতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন, নিজের ঘরের ভিতরে রাখতে পারেন, আবার কখনো কখনো আপনি যদি একটা পাত্র বসিয়ে রাখেন, একটু উঁচু পাত্র হলো, সেটাও কিন্তু আপনি সেন্টার টেবিলে রাখলে নিজের মতো করে ক্যারি করলে বেশ ভালো লাগবে। radiobanglanet.com এই হ্যাঙ্গিং প্ল্যান্টের আইডিয়া আড্ডা কেমন লাগলো সেটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই প্রতিদিন আপনার সঙ্গে আমার আড্ডাটা জমে ওঠে, আর আজও সেইভাবেই সেই আড্ডা এগিয়ে চলবে এক ঘন্টা। আসলে আমাদের প্রত্যেকের জীবনে একটা কিছু স্বপ্ন থাকে, আর এই স্বপ্নের সঙ্গে কোথাও না কোথাও মিলে যায় শখ। হ্যাঁ, মানে একটা এমন ব্যাপার যেখানে এই শখটা পূরণ না হতে পারে যেন স্বপ্নটা অধরা থেকে যায়। আর আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ নিয়েই তো আমাদের পথ চলা, আর সেই পথ চলার মধ্যে কোথাও না কোথাও আমাদের এটাও মনে হয় যে আমরা যদি এই জায়গাটা পূরণ করতে না পারি তাহলে ওই জায়গাটায় সাকসেস পাওয়াটা খুব কঠিন। আর সেক্ষেত্রে প্রথমে এই জায়গাটা, তারপর ধাপে ধাপে ধাপে ধাপে ওই জায়গাটা, তো এভাবেই একটা সার্কেলের মধ্যে আমাদের সাকসেসের ব্যাপারটা কিন্তু ছুটতে থাকে। শখ, আজকে আমাদের আড্ডা সেই শখকে নিয়ে। আসলে শখ এমন একটা ব্যাপার যার মধ্যে কিন্তু একটা তৃপ্তি কাজ করে, যে তৃপ্তিটার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। তাই প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে, আর সেই শখটা পূরণ হয়ে গেলে আবার আরেকটা শখ। কিন্তু সেই শখগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে খুব মন ভালো রাখার একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ মনে হয়। আমাদের একটা জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আজকের এই শখ। আপনার কাছে হয়তো আজকের এই পুরো দিনটাকে কেন্দ্র করে কিছু না কিছু একটা শখ আছে, যেটা আপনিও মনে মনে ভাবছেন পূরণ করতে না পারলে আজকের দিনটা যেন একটু খারাপই হয়ে যাবে। তো সেই শখ আমাদের জীবনে, যেমন এই মুহূর্তে আপনি হয়তো সারাদিনে বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, রেডিও শোনেন, কিন্তু ভেবে নিন এরকম একটা মুহূর্তে গান মুসাফিরের আড্ডা আপনি মিস করলেন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা শখ থেকে আপনি বঞ্চিত হলেন এবং মনটা কিন্তু খারাপ হয় নাকি? ঠিক সেরকম আজকের আড্ডা শখ নিয়ে। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিকার, আজকের আড্ডায় চলছে শখ নিয়ে। তো আমাদের প্রত্যেকের জীবনে একটা শখ থাকে, একটা নয় বরং একটাকে দিয়ে শুরু করে হাজারো শখের পরপর যাতায়াত চলতে থাকে। আর সেই শখগুলো আমাদেরকে মন ভালো রাখতে, আমাদেরকে ভালো রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব জরুরি আমি অন্তত মনে করি, কারণ শখ বা ইচ্ছে এটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে, ভালো রাখে, আপনার মধ্যে একরকমের ইন্সপিরেশন তৈরি করে এই শখগুলোই। যদি এই শখ না মেটাতে পারেন, অনেকে হয়তো মনোকষ্টে ভোগেন, ঠিক কথা, কিন্তু আবার এই শখই আপনাকে বেঁচে থাকার রসদ দেয়। যেমন আপনি হয়তো খুব গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, আপনার বাড়ির বারান্দাটা সুন্দর করে ফুলের টব সমেত আপনি সাজিয়েছেন এবং যা দেখে অন্যেরা চারপাশ থেকে কিন্তু একটা ভীষণ প্রাউড ফিল করে আপনাকে নিয়ে, যে এরকম একটা ব্যাপার, এরকমভাবে এত ছোট পরিসরে আপনি হয়তো খুব সুন্দর করে সাজিয়েছেন। একাধারে আপনার শখ যেমন পূরণ হলো, আপনি কিন্তু অন্যদেরকে ইনজেক্ট করলেন, মানে তার ক্ষেত্রে মানে আরেকজন যে আপনার এই ছোট্ট পরিসরে সুন্দর করে সাজানো বাগানটা দেখল, তার মনের মধ্যেও একটা শখ তৈরি হলো। আর সেটাই আপনি কিন্তু শুধুমাত্র এই শখটা নিজের জন্য করলেন, সম্পূর্ণ করলেন তা কিন্তু নয়, আরও 100 থেকে 500 থেকে 1000 জনকে আপনি সেই শখের মুখ দেখালেন। তো আমাদের প্রত্যেকের জীবনে এভাবেই স্বপ্ন দেখান, স্বপ্ন মানুষকে দেখাতে পারলে তবেই আপনার স্বপ্ন আরও নতুন করে ধরা দেবে আপনার মন থেকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা স্বপ্নে। এখন

একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা net.com। আর সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা, আর আড্ডা চলছে শখ নিয়ে। তো এমন অনেক মানুষ আছেন যাদের মধ্যে এই শখের যে একটা পরিমাপ থাকে, একটা পরিমাণ সুন্দর করে সাজানো থাকে, যেটার বেশি হলে প্রচণ্ড ক্ষতি, আবার কম হলেও ক্ষতি, একটা মাপ থাকে, একটা ঠিকঠাক ভাবে এটা চলতে থাকে। ওই যে বললাম না, বেশি হলেই ক্ষতি, কারণ এই একটা শখ থেকে কিন্তু অনেকগুলো শখের চাইতে বাড়তে থাকে। আমরা রবি ঠাকুরের একটা উপন্যাসের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওই মণিহারা। এই মণিহারা উপন্যাসে যে মহিলা চরিত্রটি, যে মূল নায়িকা, সে কিন্তু তার এই গয়নার প্রতি একটা অদ্ভুত রকমের একটা শখ ছিল, আরও আরও আরও গয়না। তো এই যে শখটা একটা সময় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর। তাই যে কোনো কিছুর ওপর যে যতটাই বলে না যে যা কিছু হোক না কেন জীবনে, তার একটা নির্দিষ্ট পরিমাপ থাকা দরকার, বেশি নয় বা কম নয়। কেন বলছি? এই কারণেই বলছি। আর এক্ষেত্রেই কিন্তু আমাদের বারবার কম হলে আমাদের কোথাও যেন মন খারাপ আর মন ভেঙে যাওয়ার একটা ব্যাপার। আমি মানে তীরে এসে তরি ডোবার মতো আর কি, আমি জায়গাটাকে ছুঁতে পারলাম না, এটাও একরকম কষ্ট। যেমন ঠিক তার পাশাপাশি অনেক দূর আরও আরও অনেক কিছু চাই, সেটাও খুব ভয়ঙ্কর, সেটাও কিন্তু পতনের কারণ। ওই যে বলে না অহংকার খুব ভয়ঙ্কর জিনিস, কোথাও না কোথাও এখান থেকে আবার কিছু শাখা প্রশাখা দেখা যায় এই শখের থেকে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা শখ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা শখ নিয়ে। তো অনেক রবীন্দ্রনাথ একটা কথা বলেন যে একটা মানুষের জীবনে কোনো শখ থাকতে নেই, আসলে শখ থাকলেই তার প্রতি একটা অদ্ভুতভাবে প্রত্যাশা থাকবে, আর সেই শখটাকে যখন তুমি পূরণ করতে পারবে না তখন হাজারো কষ্ট তোমার মধ্যে দেখা দেবে, ধরা দেবে, তুমি আরও বেশি ভেঙে পড়বে। কিন্তু কোথাও যেন একটা জিনিস মনে হয় এটাও, প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব দরকার, কারণ এবং একটা নয় বেশ কয়েকটা, যার ফলে যদি একটাতে না পেয়ে কোনোভাবে হতাশ হয় তাহলে আরেকটার সম্ভাবনা থেকে যায়। ঠিক যেরকম বন্ধু, প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধু থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, যদি সে কখনো ধোকা দেয়, যদি সে কখনো হাত ছেড়ে দেয়। তাই বন্ধু থাকুক আর একের অধিক, এক নয় একের অধিক। আবার হয়তো এটা আমার এই কথাটার এগেনস্টে অনেকে ভাবতে পারেন যে এটাও ভুল কথা, একজন সঠিক বন্ধু থাকাটাও খুব দরকার, একটা সঠিক বন্ধু থাকলেও হবে, হ্যাঁ যদি সেটা সঠিক হয় তাহলে অবশ্যই একটা থাকলেও হবে, এটাও ঠিক। কিন্তু আমার যেন কোথাও মনে হয় জীবনে প্রত্যেকটা পথে চলতে চলতে সব রকমের বন্ধু থাকাটা খুব দরকার, একটু দুষ্টু, একটু ভালো, একটু খুব ভালো, একটু একদম হাটকে। এতে জীবনের প্রতি ছন্দে যে আমাদের বিভিন্ন রকমের মুড, বিভিন্ন রকমের আমাদের যে মনের কোণে বিভিন্ন শেডগুলো ছড়িয়ে আছে সেগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে থাকবে এবং তাতে আরও বেশি ভালো থাকা যাবে। ঠিক সেরকম শখটাও সেরকম, আমি হয়তো গোলাপ ফুলের গাছ আমার শখ আছে, অবশ্যই আছে, তার সঙ্গে দোপাটিও আছে, ঠিক আছে যদি দোপাটি না পাই তাহলে গোলাপ লাগাবো, আর যদি গোলাপ না পাই তাহলে দোপাটি, ব্যাপারটা এই জায়গায়। যদি এটা থাকে যে আমার গোলাপই দরকার আর কিছুই দরকার নেই, আর আমার ওই অন্য পারবো না আমি গোলাপ ছাড়া, সেই গোলাপটাই পাওয়া যাচ্ছে না, দুঃখ তো বাড়তেই থাকে। আমাদের প্রত্যেকের জীবনে শখ বাড়ুক, সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে সৌভাগ্য সময়।

দেখতে দেখতে সময় একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। কেমন লাগলো হচ্ছে কি গান মুসাফিরের আড্ডা? 4475039657122 তে অবশ্যই জানাবেন আমাকে, মানে সৌভিককে। আর যারা মেল করছেন gm@radiobanglanet.com আপনারাও অবশ্যই পাঠান। আজকের এই শখ আপনাদের কোনোভাবে কতটা আনন্দ দিল? আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা বলতেই হয়, না বললে এই শখ ব্যাপারটার যেন কোথাও অমর্যাদা করা হলো এমন ব্যাপারটা মনে হয়। অনেকেই বলতে শুনেছি জীবনের একটা বয়স পর্যন্ত এসে তাদের জীবনে আর কোনো শখ থাকে না, এবং প্রতি মুহূর্তেই তারা বলেন যে দূর, এই বয়সে আর কি শখ, ও যেরকম আছে সেরকম চলছে, ওটাই হয়ে যাবে। শখ ব্যাপারটা প্রত্যেকটা মানুষের জীবনে আমৃত্যু থাকুক, এটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারণ এই শখই আপনাকে বাঁচিয়ে রাখে। এই শখ কোথাও যেন একটা ইচ্ছের বসত বাড়ি, আর তাই এই বসত বাড়িতে যদি মনের আনন্দ প্রকাশে কোথাও বাধা বিঘ্নতা তৈরি হয়, তাহলে কিন্তু জীবনটাই ব্যর্থ, সময়টা শেষ। না, সময় চলুক, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হোক। যদি ভাবেন যে আজকের এই ফ্ল্যাটেই আমার সব কিছু শখ ছিল, এই ফ্ল্যাটটা যখন ছেড়ে দিয়ে একটা নতুন ফ্ল্যাটে যাচ্ছি সেখানে আর কি ইচ্ছে, বয়সের অর্ধেক সময় তো এখানেই কাটালাম, ভালো লাগছে না, না সেখানেও আরেকটা স্বপ্ন তৈরি করুন, আরেকটা আরেকটা আরেকটা আরেকটা শখের জন্মদিন আপনি। প্রতিদিন হোক শখের জন্মদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুধু বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

নমস্কার, আমি আপনার নতুন বন্ধু অ্যানি। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। এবার থেকে আপনার বেরঙিন মুহূর্তগুলোকে রঙিন করতে আমি থাকব রং বেরং নিয়ে, শুধুমাত্র আপনার সঙ্গে। প্রথম প্রেম নিয়ে কথা বললে কেমন হয়? প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের মনের মণিকোঠায় অনেকটা সময় রয়ে গিয়েছে। খুব কমজনই আছেন যারা প্রথম প্রেম টিকিয়ে রাখতে পেরেছেন, আবার অনেকের প্রথম প্রেম সেটার পরিণতিও পেয়েছে। প্রথম প্রেম খুব স্পেশাল হয়, ভীষণ স্পেশাল হয়। আপনারও নিশ্চয়ই প্রথম প্রেমের কথা মনে পড়ে গেল, আপনি আমাকে জানাতে পারেন আপনার প্রথম প্রেমের কথা। ততক্ষণ কয়েকটা প্রেমের গান শুনে নিয়ে চলুন।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম একটা গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। মন তো নিরুদ্দেশ হবেই, কারণ কথা বলছি প্রথম প্রেম নিয়ে। প্রথম প্রেম মানে সবসময় যে একটা বিশেষ মানুষের প্রতি হবে তেমন কিন্তু নয়। আমার জীবনে প্রথম প্রেম রেডিও। ছোটবেলায় দেখতাম সকাল হলেই মা রেডিওটা চালিয়ে দিতেন, রেডিও শুনে ঘুম ভাঙা এবং অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হওয়া। কিন্তু একটা বিষয় খুব মিস্টিরিয়াস লাগতো, সেটা হলো আমি ছোটবেলায় ভাবতাম রেডিওর ওপারে যেই মানুষটা বসে আছে সে কিভাবে কথা বলছে, কোথা থেকে কথা বলছে, রেডিওর মধ্যে কি প্রবেশ করা যায়। আজ প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আমরা অনেক কিছুর জ্ঞান আমরা অর্জন করেছি এবং রেডিওর বিষয়টা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। আজ আমি রেডিওর এপারে আর আপনি আমাকে শুনছেন। মন খারাপ হলে আজও বেতারে বেঁধে রেখেছে, জুড়ে রেখেছে। রেডিও এমন একটা মাধ্যম, রেডিও মানুষকে জুড়ে রাখে। এই যেমন আজ থেকে আপনার সঙ্গে আমাকে জুড়তে শুরু করেছে। শুনতে থাকুন রং বেরং অ্যানির সঙ্গে, ফিরছি আরও কিছু গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব। প্রতি রৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাত।

প্রেম এমন একটা বিষয় যেটা কোনো বয়সের বেড়াজাল মানে না। আসলে ভালোবাসার থেকে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। প্রেমে পড়লে মানুষ শিশু সুলভ হয়ে যায় এবং আমাদের প্রত্যেকেরই এমন একজন মানুষ থাকে, বিশেষ মানুষ থাকে, যাদের সঙ্গে আমরা শুধু সেই মুহূর্তগুলো কাটাতে পারি। আপনারও নিশ্চয়ই এরকম প্রথম প্রেম, প্রথম ভালোবাসার মানুষ বা প্রথম এমন কিছু যেটা আপনি প্রথম প্রেমে পড়েছিলেন, সেটা মানুষ হতে পারে, সেটা কোনো বিষয় হতে পারে, সেটা আমাকে জানান। শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম অসাধারণ কিছু গানের পরে। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের জীবনে অনেকটা সময় জুড়ে থাকে। আমি বারবার বলছি, এটা হতেই পারে যে কোনো মানুষের প্রতি নয়, কোনো বস্তুর প্রতি। সেটা হতে পারে কোনো খাবারের প্রতি, যেমন ফুচকা দেখলে একটা অদ্ভুত প্রেম আসে, জীবে জলও আসে, মানে ফুচকার প্রেমটা একটা অন্যতম প্রেম। তারপরে কোনো শহরের কোনো রাস্তার প্রতি প্রেম হতে পারে, বা কোনো মানুষের গানের প্রতি প্রেম হতে পারে। কেউ লিখতে ভালোবাসে, কেউ বলতে ভালোবাসে, কিংবা কেউ ছবি তুলতে ভালোবাসে। প্রেম সব কিছুর মধ্যে হতে পারে। আপনারও নিশ্চয়ই জীবনে এমন কোনো প্রেম আছে যে প্রেমটা আপনার প্রথম এবং শ্রেষ্ঠ প্রেম। সেই প্রেমটাকে উৎসর্গ করে পরের গানটা আপনার জন্য আর আপনার প্রেমের জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়।

0: গালে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বল দিব
1: সুরজনী ভালোবাসা কারে। আমরা অনেক সময় কি হয় নতুন করে প্রেমে পড়ি বা কোনো বিশেষ মানুষ আমাদের জীবনে আসে যে আমাদেরকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে। কিছু মানুষ আছে যার চোখের দিকে তাকালেই প্রেমে পড়া যায় বা সেই চোখের ভাষা লিখতে শেখায় হাজার হাজার শব্দ, সেই শব্দগুলোকে গোছালে একটা জীবন্ত উপন্যাস হয়ে যাবে। কিছু মানুষের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে যাকে ভালো না বেশে থাকা যায় না, কিংবা যার প্রেমে না পড়ে পারা যায় না। এরকম কিছু মানুষ সবার জীবনে থাকে, আমি জানি আপনার জীবনেও আছে। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে বলতে কিভাবে যে একটা ঘন্টা বেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। মন খারাপ নয়, আমি তো প্রত্যেক দিন এখন থাকব আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। সোম থেকে শুক্র শুনতে থাকুন রং বেরং।

এসে যায় বসন্ত কি আর দেরি করতে পারে, তাই বসন্ত এসে গেছে। বসন্ত এমন একটা ঋতু যার আগমনে প্রকৃতিও কিন্তু কেমন যেন রঙিন হয়ে যায়। আর শুধু প্রকৃতি কেন, আমাদের মনও বসন্তের রঙে রঙিন হয়ে যায়, যেন সেই বসন্তের রঙের ছোঁয়া এসে লাগে আমাদের মনে প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো ঋতুরাজ বসন্তকে নিয়ে। এই যে আমাদের বিভিন্ন ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আর তার মধ্যেই শীতের পরে এই বসন্ত, এই বসন্ত ঋতুর কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের জীবনেও এবং আমাদের সাহিত্যেও। তাই আমরা যখন আমরা আমাদের কবিতা বা গল্পের মধ্যেও কিন্তু বা গানের মধ্যেও এই বসন্ত ঋতুর একটা আলাদা জায়গা আমরা দেখতে পাই। আর সেই বসন্তের গল্প যখন আমাদের আজকের পপকর্নের আড্ডায় চলছে, তাহলে সেই রকম কিছু কবিতা গান তো অবশ্যই থাকবে। তবে এখন চলো শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বরফের চাদর সরিয়ে যখন বসন্ত এসে উঁকি দেয়, তখন মনে হয় যে এই তো বসন্ত এসে গেছে, মনটা নিমেষে ভালো হয়ে যায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ঋতুরাজ বসন্তকে নিয়ে। বসন্ত এলে এই প্রকৃতি যেন ভীষণ সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। নানা রকমের বাহারি ফুল এই বসন্ত ঋতুতে আমরা প্রকৃতিতে দেখতে পাই। সত্যি সেই ফুলের বাহার আমাদের প্রকৃতিকে যেমন খুব সুন্দর করে তোলে, ঠিক সেরকমই আমাদের মনটাকেও ভীষণ ভালো করে দেয়। আর সেই বসন্ত যেই ঋতু এলে আমাদের যেমন মন গুনগুনিয়ে ওঠে, কারণ এই বসন্ত ঋতুর সঙ্গে জুড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু গান। আর সেই গানের কলিগুলো আমাদের কিন্তু অজান্তেই আমরা মনের মধ্যে গুনগুন করে গাইতে থাকি। আর সেই বসন্তের কথা যখন হচ্ছে, তাহলে চলুন শুনে নিই আমরা বসন্তের কিছু গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

সকালে জানালার পর্দাটা সরাতেই শুনতে পেলাম কৃষ্ণচূড়া গাছের দোয়েলটা পলাশ গাছের কোকিলটাকে বলছে, বসন্ত এসে গেছে, তুমি তৈরি তো? কোকিলটা বলে উঠে, তুমি পাশে থাকলে আমার প্রতিটি দিনই বসন্ত। বসন্ত এসে গেছে, তাই ঋতুরাজ বসন্তকে নিয়েই আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও। বসন্ত এসে গেছে, তাই ঋতুরাজ বসন্তকে নিয়েই আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন।

সঙ্গে কোকিলের কুহুতান, সব মিলিয়ে একটা মিষ্টি মধুর একটা বাতাবরণ, আর সেটাই আমাদের মনের মাঝে কোথায় যেন উঁকি দেয়। তাই বসন্তকাল এলেই সেই কথাগুলো কিন্তু ভীষণ ভীষণ করে মনে পড়ে। চলুন সেই কথা মনে করতে করতেই আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
5: মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েবতর।

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে বিভিন্ন ঋতুগুলো, তার মধ্যে আমরা ঋতুরাজ বলি বসন্তকে। আর সেই বসন্ত ঋতু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বসন্ত ঋতুর কথা বলছি, আসলে বসন্তকাল এলেই প্রকৃতি কিন্তু সত্যি কেমন একটা রঙিন হয়ে ওঠে, এত সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। আর সেই সৌন্দর্য, সেই যে একটা ভালো লাগা, সেটা কোথায় যেন আমাদের মনের মধ্যেও কিন্তু এসে লাগে। আর সেই জন্য আমাদের মনটা কেমন যেন এই বসন্তকালে ফুরফুরে থাকে। এই যে একটা দীর্ঘ শীতকাল, আর সেই সময় যেহেতু বরফ পড়ে, অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারি না। আর তাই যখনই তারপরে বসন্ত এসে আমাদের সামনে ধরা দেয়, তখন মনটা কোথায় যেন আনন্দে ভরে ওঠে। আর সেই বসন্তকালের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। তবে আমাদের আড্ডা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together,
11: it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
14: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
15: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
13: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা

পরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No.
8: Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
11: Because when we work together,
12: it all adds up.
13: So come on, you lot. Search Let's Save Water.
14: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত খুম। বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
15: কি লিখি তোমায় প্রিয়তম,
14: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নে ডট কম এ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

জলবৎ তরলং, অর্থাৎ একদম জলের মতন সহজ, জলের মতন নির্মল, খুব ইজিলি গেজ করা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাবছেন তো যে এই জলবৎ তরলংকে নিয়ে এত কথা কেন বললাম, তার কারণ আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে এই বিষয়কে নিয়েই, অর্থাৎ জলবৎ তরলং। বেশ কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্যাপারটা নির্ঘাত এরকমই হয়েছে বা হতে চলেছে, আর কিছু ক্ষেত্রে আমার প্রেডিকশন পুরোপুরি সত্যি প্রমাণিত হয়ে গেছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, যেখানে কিনা আমার ওই ব্যাপারটা পুরোপুরি খেটে গিয়েছিল আর মনে হয়েছিল যে ব্যাপারটা সত্যি জলবৎ তরলং। তো এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুদিন আগে এক প্রেমিককে দেখলাম, আর তার মুখের সেই বেজার ব্যাপারটা দেখেই বুঝতে পারলাম ঠিক কি হয়েছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জলবৎ তরলং এই ব্যাপারটাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছুদিন আগে একটি কাপলকে দেখলাম, বুঝলেন, কাপলের যে ছেলেটি তাকে দেখলাম অত্যন্ত বেজার মুখ করে বসে আছে। আমি ভেবেছিলাম হয়তো ওই ছ্যাঁকা ম্যাঁকা খেয়েছে আর কি কোনো ক্রমে, কিন্তু ব্যাপারটা তা নয়। গল্পটা তখন বুঝলাম যখন তার হাতে ওই বিলটা দেখলাম, মানে ওই বিলের ফর্দ এবং তার ক্যাশ মেমো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে গল্পটা ঠিক কোথায়। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে এটা তো জলবৎ তরলং, মানে প্রেম করতে গিয়ে যদি আপনি পকেটের কথা ভাবেন তাহলে প্রেম জিনিসটা আপনার জন্য নয়, কাজেই এই ব্যাপারটা পুরোপুরি জলবৎ তরলং আমার কাছে অ্যাটলিস্ট। আর যারা প্রেম করেছেন কিংবা প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট.কম এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আমার এক বন্ধুর মামা, তিনি ঠিক করলেন তিনি পুষবেন। কি পুষবেন জানেন? বাঁদর। আগে হ্যাঁ হ্যাঁ, বাঁদর। আর তার এফেক্টটা যে কি হতে পারে সেটা আমি খুব ভালো করেই টের পেয়েছিলাম। আর সেই এফেক্টটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, এ তো পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলা.com-এ শুনছেন ইচ্ছের আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, জলবৎ তরলং, কারণ ব্যাপারটা এরকমই হওয়ার ছিল। তো যে কথা বলছি, আমার এক বন্ধুর মামা, সে পুষেছিলেন একজন বাঁদর। আর সেই বাঁদর কিছুদিন দিব্যি শান্ত ছিল, তারপরে যখন সে তার খোলস ছেড়ে বেরোলো, তার বাঁদরামির উত্তাপে অবস্থা একদম মানে খারাপ হয়ে গিয়েছিল আর কি। সাধারণ ওনার বাড়ির তো বটেই, ওনার আশেপাশের প্রতিবেশীর প্রত্যেকেরই। আলটিমেটলি সেই বাঁদরকে তার যোগ্য জায়গায় অর্থাৎ জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হন আমার সেই বন্ধুর মামা। আর এই টোটাল ব্যাপারটা নিজে চাক্ষুষ করার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, আরে ভাই এটাই তো হওয়ার ছিল, একদম জলবৎ তরলং। তো রেডিও বাংলা.com-এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসলে এই বিষয় নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা.com।

রাগুনবাবু জানেন, রাগুনবাবু হচ্ছেন তারা যারা কিনা সবসময় রেগেই আগুন। তো আমাদের পাড়ায় একজন ছিলেন, আহা ছিলেন কেন বলছি, বালাইশাট এখনও আছেন, তো তিনি একদম রাগুনবাবু, অর্থাৎ পান থেকে চুন খসলেই রেগে মেগে মাথার মধ্যে আগ্নেয়গিরি বাস্ট করে তার। তো সেই হেন ভদ্রলোকের ঠিক হলো বিয়ে, এবং যারা পাড়ার কাকিমা মাসিমা ইত্যাদি ছিলেন তারা সেই মেয়েটির জন্য মানে শোকগ্রস্ত হয়ে পড়লেন আর কি। তারা ভাবলেন আহারে মেয়েটার কি হবে, কিন্তু বিশ্বাস করুন আমরা আগে থাকতেই গেস করে ফেলেছিলাম ব্যাপারটা ঠিক কি হবে, কারণ আমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি জড়বৎ তরলং ছিল, আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো, অর্থাৎ আমাদের সেই রাগুন দাদার বিয়ে হবার পরে রাগুন দাদা কিন্তু দিব্যি শান্ত, একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেলেন জানেন, আর এই ব্যাপারটা আমরা আগে থেকেই গেস করতে পেরেছিলাম, আর সেই জন্য বলছিলাম না জড়বৎ তরলং। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের এই ছেড়ানার আড্ডার আসর জমে আছে এই ব্যাপারটা নিয়ে, এই জড়বৎ তরলং, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখন যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান যুগে সব থেকে বড় থ্রেট, এবং সেটা কিন্তু রীতিমতন হয়ে চলেছে এবং হতেও থাকবে। ব্যাপারটা হচ্ছে পৃথিবীর গড় উষ্ণায়ন বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেক বছর আমাদের পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বাড়ছে, গড় উষ্ণতা বাড়ছে পৃথিবীর, আর তার ফলে যেটা হচ্ছে যে আমাদের পোল অর্থাৎ মেরু উপত্যকায় যে সমস্ত গ্লেসিয়ার বা বরফ রয়েছে সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, এবং তার ফলে পৃথিবীর জলস্তর তো বাড়ছেই, বিভিন্ন ক্লাইমেট ইস্যুও আসছে। আর এই ব্যাপারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যদি আমাদের কার্বন এমিশন ঠিকঠাকভাবে আমরা কন্ট্রোল করতে না পারি, যদি গ্রিন হাউস গ্যাস রীতিমতন কন্ট্রোল করতে না পারি, কমাতে না পারি, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং হতেই থাকবে, এবং আমাদের পুরো মানব জাতি কিন্তু শেষ হয়ে যাবে, আর এটা পুরোপুরি জলবৎ তরলং। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা বলছিলাম জলবৎ তরলং, এই ব্যাপারটা বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট মনে হয়েছে, কারণ আমার প্রেডিকশন পুরোপুরি ঠিক ছিল। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন আড্ডা আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন কখনো ঘুরতে যাওয়ার কথা, কখনো আমরা ভোজন রুষিক হয়ে খাবারের কথাও বলি, আবার কখনো মন খারাপ হলে মন ভালো করার কথা বলি, আর তার মাঝখানে মাঝখানে কিন্তু গান শোনাতেও ভুলি না। আজকেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছি গান আপনার জন্য, তাই বেশি কথা না বলে আড্ডায় এগোবো এবং গান শোনাবো। তার জন্য অবশ্যই কান রাখতে হবে রেডিও বাংলা .com-এ, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আমরা সবাই ভালোবাসি নিজেকে সাজাতে, এবং যারা যারা নিজেকে সাজানোর সাথে সাথে নিজের ঘর দোরকে সাজাতে চান, তাহলে প্লিজ এখান থেকেই ভার্চুয়াল হাই ফাইভ হোক। এবং কারা কারা ঘর সাজানোর জন্য প্লান্ট ব্যবহার করেন, যদি তারা ব্যবহার করেন, তাহলে আজকের আড্ডাটা শুধুমাত্র আপনারই জন্য। এখন কিন্তু হ্যাঙ্গিং প্লান্ট বেশ ঘরে কিন্তু মানুষজন রাখছে, এবং তার সাথে সাথে যেমন সুন্দর দেখতে লাগে এবং আমাদের পরিচর্যা করাটাও অনেক ইজি হয়েছে। সবাই মোটামুটি আমরা কাজ করি ঘরে বাইরে, এবং তারপরে গাছের জন্য আলাদা পরিচর্যার জন্য বেশ খানিকটা সময় কিন্তু অতিবাহিত করতে হয় বা রাখতে হয়। আর সেখানে যদি হ্যাঙ্গিং প্ল্যান্টে জাস্ট একটু জল দিলেই ঠিক হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। তাই জন্য আজকে ঘর সাজাবার হ্যাঙ্গিং প্ল্যান্ট, এবং যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট ভালোবাসেন তাদের জন্য আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিছুর জন্যই কিন্তু, বা সফলতা পাওয়ার জন্য, সফল কিছু হওয়ার জন্য কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয়। ঠিক সেই রকমই হ্যাঙ্গিং প্ল্যান্টকে বেশ পরিপুষ্ট করার জন্য, যাতে অনেকটা সবুজে ভরে যায় গাছটা, তার জন্য কিন্তু আপনাকে বেশ কসরত করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথমবার আমার মনে হয় যারা এই নতুন নতুন গাছকে ভালোবাসতে শিখেছেন বা গাছ লাগাতে চাইছেন, তাদের কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে মানি প্ল্যান্ট লাগানো, পরিচর্যা করা কম। এবং শুধুমাত্র মানি প্ল্যান্ট না, মানি প্ল্যান্টের সাথে সাথে যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টই কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইজিলি পরিচর্যা করা যায়, এবং তারা কিন্তু বাইরের যে পরিবেশ সেটার সাথে ভীষণভাবে অ্যাডপ্ট করে নিয়ে নিজেরাই বাড়তে থাকে। ঠিক সেই রকমই যদি আপনি মানি প্ল্যান্ট লাগান, তাহলে কিন্তু বাস্তুমতে বলা হয় যে মানি প্ল্যান্টের পাতাগুলো যেন নিজের দিকে না ঝুলে যায়। সেক্ষেত্রে যদি আপনি, এটাও কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্ট, কিন্তু আপনি যদি হ্যাং না করে কোনো কিছু রডের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে তোলেন, তাহলে ও কিন্তু একা একাই উঠবে। এবং এই হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলতে বলতে আরও একটা গাছের কথা মনে হলো, সে গাছের নাম স্ট্রিং অফ পলস। মনে হচ্ছে কোনো ফ্যান্টাসি বই থেকে এই নামটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কীরকম দেখতে সেটা বলবো না, এখন ফিরছি একটা গানের ওপারে, একটা ছোট্ট খাট্টো ব্রেক নিয়ে ফিরছি। আর তাই শুনছেন রেডিও বাংলাদেশ .com মন যখন নিজের দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? If water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
10: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফ্যান্টাসি বই থেকে উঠে আসা যেই গাছটির নাম বলছিলাম, সেই গাছটির নাম স্ট্রিং অফ পালস। যেন মোটা মটর আকৃতির লতাগুলো নিচের দিকে নেমে আসে। আপনি যদি কোনো একটা সুন্দর ট্রান্সপারেন্ট একটা হ্যাঙ্গিং প্লান্ট কিনলেন এবং সেখান থেকে ভাবুন ঝুড়ি ঝুড়ি করে নেমে পড়ছে, সেটা আপনি আপনার ডাইনিং টেবিলে রাখতে পারেন, ডাইনিং টেবিল না মানে ডাইনিং হল ঘরে রাখতে পারেন, ড্রয়িং রুমে রাখতে পারেন, স্টাডি রুমে রাখতে পারেন এবং তার সাথে সাথে ব্যালকনিতেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। এবং এটিতে খুব ছোট ছোট সাদা ফুলও হয়। সব থেকে বড় কথা এই যে পাতাবাহার গাছগুলো বা হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো, সেখানে ফুল তৈরি করার জন্য যে কষ্টত করতে হয় সেটা করতে হয় না, এমনি এমনি এটা নিজেদের সৌন্দর্যে ভীষণই কনফিডেন্ট।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে অনেক কিছুই আছে। আমার খুব ভালো লাগে বোগেনভিলিয়ার গাছ, যখন কোনো একটা ছাদ থেকে হ্যাং করে পুরো বোগেনভিলিয়ার থোকাটা অসাধারণ লাগে। সব থেকে সুন্দর লাগে যখন কালারফুল বোগেনভিলিয়া একটা পেঁচিয়ে পেঁচিয়ে যদি একটা আর্চ মতো করা হয়, সেই আর্চের মাধ্যমে একটা মানে খুব দুর্দান্ত লাগে। কিন্তু তার সাথে সাথে যদি ফুল ছাড়াও আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা বলি, তাহলে স্পাইডার রাখতে পারি, আবার রাখতে পারি পথসের কোনো কিছু রাখতে পারি, পিটোনিয়া রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি হ্যাঙ্গিং প্ল্যান্টে। কিন্তু ওই যে বললাম, আপনি নিজের মতো করে সাজাতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন, নিজের ঘরের ভেতরে রাখতে পারেন, আবার কখনো কখনো আপনি যদি একটা পাত্র বসিয়ে রাখেন, একটু উঁচু পাত্র হলো, সেটাও কিন্তু আপনি সেন্টার টেবিলে রাখলে নিজের মতো করে ক্যারি করলে বেশ ভালো লাগবে। radiobanglanet.com এই হ্যাঙ্গিং প্ল্যান্টের আইডিয়া আড্ডা কেমন লাগলো সেটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

সৌভিকের সঙ্গে। আর এভাবেই প্রতিদিন আপনার সঙ্গে আমার আড্ডাটা জমে ওঠে, আর আজও সেইভাবেই সেই আড্ডা এগিয়ে চলবে এক ঘন্টা। আসলে আমাদের প্রত্যেকের জীবনে একটা কিছু স্বপ্ন থাকে, আর এই স্বপ্নের সঙ্গে কোথাও না কোথাও মিলে যায় শখ। হ্যাঁ, মানে একটা এমন ব্যাপার যেখানে এই শখটা পূরণ না হতে পারে যেন স্বপ্নটা অধরা থেকে যায়। আর আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ নিয়েই তো আমাদের পথ চলা, আর সেই পথ চলার মধ্যে কোথাও না কোথাও আমাদের এটাও মনে হয় যে আমরা যদি এই জায়গাটা পূরণ করতে না পারি তাহলে ওই জায়গাটায় সাকসেস পাওয়াটা খুব কঠিন। আর সেক্ষেত্রে প্রথমে এই জায়গাটা, তারপর ধাপে ধাপে ধাপে ধাপে ওই জায়গাটা, তো এভাবেই একটা সার্কেলের মধ্যে আমাদের সাকসেসের ব্যাপারটা কিন্তু ছুটতে থাকে। শখ, আজকে আমাদের আড্ডা সেই শখকে নিয়ে। আসলে শখ এমন একটা ব্যাপার যার মধ্যে কিন্তু একটা তৃপ্তি কাজ করে, যে তৃপ্তিটার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। তাই প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে, আর সেই শখটা পূরণ হয়ে গেলে আবার আরেকটা শখ। কিন্তু সেই শখগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে খুব মন ভালো রাখার একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ মনে হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আজকের এই শখ। আপনার কাছে হয়তো আজকের এই পুরো দিনটাকে কেন্দ্র করে কিছু না কিছু একটা শখ আছে, যেটা আপনিও মনে মনে ভাবছেন পূরণ করতে না পারলে আজকের দিনটা যেন একটু খারাপই হয়ে যাবে। তো সেই শখ আমাদের জীবনে, যেমন এই মুহূর্তে আপনি হয়তো সারাদিনে বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, রেডিও শোনেন, কিন্তু ভেবে নিন এরকম একটা মুহূর্তে গান মুসাফিরের আড্ডা আপনি মিস করলেন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা শখ থেকে আপনি বঞ্চিত হলেন এবং মনটা কিন্তু খারাপ হয় নাকি? ঠিক সেরকম আজকের আড্ডা শখ নিয়ে। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিকার, আজকের আড্ডায় চলছে শখ নিয়ে। তো আমাদের প্রত্যেকের জীবনে একটা শখ থাকে, একটা নয় বরং একটাকে দিয়ে শুরু করে হাজারো শখের পরপর যাতায়াত চলতে থাকে, আর সেই শখগুলো আমাদেরকে মন ভালো রাখতে, আমাদেরকে ভালো রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব জরুরি আমি অন্তত মনে করি, কারণ শখ বা ইচ্ছে এটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে, ভালো রাখে, আপনার মধ্যে একরকমের ইন্সপিরেশন তৈরি করে এই শখগুলোই। যদি এই শখ না মেটাতে পারেন, অনেকে হয়তো মনোকষ্টে ভোগেন, ঠিক কথা, কিন্তু আবার এই শখই আপনাকে বেঁচে থাকার রসদ দেয়। যেমন আপনি হয়তো খুব গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, আপনার বাড়ির বারান্দাটা সুন্দর করে ফুলের টব সমেত আপনি সাজিয়েছেন, এবং যা দেখে অন্যেরা চারপাশ থেকে কিন্তু একটা ভীষণ প্রাউড ফিল করে আপনাকে নিয়ে, যে এরকম একটা ব্যাপার, এরকমভাবে এত ছোট পরিসরে আপনি হয়তো খুব সুন্দর করে সাজিয়েছেন। একাধারে আপনার শখ যেমন পূরণ হলো, আপনি কিন্তু অন্যদেরকে ইনজেক্ট করলেন, মানে তার ক্ষেত্রে মানে আরেকজন যে আপনার এই ছোট্ট পরিসরে সুন্দর করে সাজানো বাগানটা দেখল, তার মনের মধ্যেও একটা শখ তৈরি হলো, আর সেটাই আপনি কিন্তু শুধুমাত্র এই শখটা নিজের জন্য করলেন, সম্পূর্ণ করলেন তা কিন্তু নয়, আরও 100 থেকে 500 থেকে 1000 জনকে আপনি সেই শখের মুখ দেখালেন। তো আমাদের প্রত্যেকের জীবনে এভাবেই স্বপ্ন দেখান, স্বপ্ন মানুষকে দেখাতে পারলে তবেই আপনার স্বপ্ন আরও নতুন করে ধরা দেবে আপনার মন থেকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা স্বপ্নে। এখন

বিশ্বের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা .com। আর সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা, আর আড্ডা চলছে শখ নিয়ে। তো এমন অনেক মানুষ আছেন যাদের মধ্যে এই শখের যে একটা পরিমাপ থাকে, একটা পরিমাণ সুন্দর করে সাজানো থাকে, যেটার বেশি হলে প্রচণ্ড ক্ষতি, আবার কম হলেও ক্ষতি, একটা মাপ থাকে, একটা ঠিকঠাক ভাবে এটা চলতে থাকে। ওই যে বললাম না, বেশি হলেই ক্ষতি, কারণ এই একটা শখ থেকে কিন্তু অনেকগুলো শখের চাহিদা বাড়তে থাকে। আমরা রবি ঠাকুরের একটা উপন্যাসের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওই মণিহারা। এই মণিহারা উপন্যাসে যে মহিলা চরিত্রটি, যে মূল নায়িকা, সে কিন্তু তার এই গয়নার প্রতি একটা অদ্ভুত রকমের একটা শখ ছিল, আরও আরও আরও গয়না। তো এই যে শখটা একটা সময় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর। তাই যে কোনো কিছুর ওপর যে যতটাই বলে না যে যা কিছু হোক না কেন জীবনে, তার একটা নির্দিষ্ট পরিমাপ থাকা দরকার, বেশি নয় বা কম নয়। কেন বলছি? এই কারণেই বলছি। আর এক্ষেত্রেই কিন্তু আমাদের বারবার কম হলে আমাদের কোথাও যেন মন খারাপ আর মন ভেঙে যাওয়ার একটা ব্যাপার। আমি মানে তীরে এসে তরি ডোবার মতো আর কি, আমি জায়গাটাকে ছুঁতে পারলাম না, এটাও একরকম কষ্ট। যেমন ঠিক তার পাশাপাশি অনেক দূর আরও আরও অনেক কিছু চাই, সেটাও খুব ভয়ঙ্কর, সেটাও কিন্তু পতনের কারণ। ওই যে বলে না অহংকার খুব ভয়ঙ্কর জিনিস, কোথাও না কোথাও এখান থেকে আবার কিছু শাখা প্রশাখা দেখা যায় এই শখের থেকে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম আবারও একটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা শখ নিয়ে। তো অনেক প্রবীণ একটা কথা বলেন যে একটা মানুষের জীবনে কোনো শখ থাকতে নেই, আসলে শখ থাকলেই তার প্রতি একটা অদ্ভুতভাবে প্রত্যাশা থাকবে, আর সেই শখটাকে যখন তুমি পূরণ করতে পারবে না তখন হাজারো কষ্ট তোমার মধ্যে দেখা দেবে, ধরা দেবে, তুমি আরও বেশি ভেঙে পড়বে। কিন্তু কোথাও যেন একটা জিনিস মনে হয় এটাও, প্রত্যেকটা মানুষের জীবনে শখ থাকাটা খুব দরকার, কারণ এবং একটা নয় বেশ কয়েকটা, যার ফলে যদি একটাতে না পেয়ে কোনোভাবে হতাশ হয় তাহলে আরেকটার সম্ভাবনা থেকে যায়। ঠিক এরকম বন্ধু, প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধু থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, যদি সে কখনো ধোকা দেয়, যদি সে কখনো হাত ছেড়ে দেয়। তাই বন্ধু থাকুক আর একের অধিক, এক নয় একের অধিক। আর হয়তো এটার আমার এই কথাটার এগেনস্টে অনেকে ভাবতে পারেন যে এটাও ভুল কথা, একজন সঠিক বন্ধু থাকাটাও খুব দরকার, একটা সঠিক বন্ধু থাকলেও হবে, হ্যাঁ যদি সেটা সঠিক হয় তাহলে অবশ্যই একটা থাকলেও হবে, এটাও ঠিক। কিন্তু আমার যেন কোথাও মনে হয় জীবনে প্রত্যেকটা পথে চলতে চলতে সব রকমের বন্ধু থাকাটা খুব দরকার, একটু দুষ্টু, একটু ভালো, একটু খুব ভালো, একটু একদম হাটকে, এতে জীবনের প্রতি ছন্দে যে আমাদের বিভিন্ন রকমের মুড, বিভিন্ন রকমের আমাদের যে মনের কোণে বিভিন্ন শেডগুলো ছড়িয়ে আছে সেগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে থাকবে এবং তাতে আরও বেশি ভালো থাকা যাবে। ঠিক সেরকম শখটাও সেরকম, আমি হয়তো গোলাপ ফুলের গাছ আমার শখ আছে, অবশ্যই আছে, তার সঙ্গে দোপাটিও আছে, ঠিক আছে যদি দোপাটি না পাই তাহলে গোলাপ লাগাবো, আর যদি গোলাপ না পাই তাহলে দোপাটি, ব্যাপারটা এই জায়গায়। যদি এটা থাকে যে আমার গোলাপই দরকার, কিছুই দরকার নেই, আর আমার ওই অন্য পারবো না আমি গোলাপ ছাড়া, সেই গোলাপটাই পাওয়া যাচ্ছে না, দুঃখ তো বাড়তেই থাকে। আমাদের প্রত্যেকের জীবনে শখ বাড়ুক, সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে।

দেখতে দেখতে সময় একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। কেমন লাগলো হচ্ছে কি গান মুসাফিরের আড্ডা? 4475039657 12 তে অবশ্যই জানাবেন আমাকে, মানে সৌভিককে। আর যারা মেল করছেন gm@radiobanglanet.com আপনারা অবশ্যই পাঠান। আজকের এই শখ আপনাদের কোনোভাবে কতটা আনন্দ দিল। আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা বলতেই হয়, না বলে এই শখ ব্যাপারটার যেন কোথাও অমর্যাদা করা হলো এমন ব্যাপারটা মনে হয়। অনেকেই বলতে শুনেছি জীবনের একটা বয়স পর্যন্ত এসে তাদের জীবনে আর কোনো শখ থাকে না, এবং প্রতি মুহূর্তেই তারা বলেন যে দূর, এই বয়সে আর কি শখ, ও যেরকম আছে সেরকম চলছে, ওটাই হয়ে যাবে। শখ ব্যাপারটা প্রত্যেকটা মানুষের জীবনে আমৃত্যু থাকুক, এটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কারণ এই শখই আপনাকে বাঁচিয়ে রাখে, এই শখ কোথাও যেন একটা ইচ্ছের বসত বাড়ি। আর তাই এই বসত বাড়িতে যদি মনের আনন্দ প্রকাশে কোথাও বাধা বিঘ্নতা তৈরি হয়, তাহলে কিন্তু জীবনটাই ব্যর্থ, সময়টা শেষ। না, সময় চলুক, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হোক। যদি ভাবেন যে আজকের এই ফ্ল্যাটেই আমার সব কিছু শখ ছিল, এই ফ্ল্যাটটা যখন ছেড়ে দিয়ে একটা নতুন ফ্ল্যাটে যাচ্ছি সেখানে আর কি ইচ্ছে, বয়সের অর্ধেক সময় এখানেই কাটালাম, ভালো লাগছে না, না, সেখানেও আরেকটা স্বপ্ন তৈরি করুন, আরেকটা আরেকটা আরেকটা আরেকটা শখের জন্মদিন আপনি। প্রতিদিন হোক শখের জন্মদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুধু বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

মন যখন নিরুদ্দেশ। এবার থেকে আপনার বেরঙিন মুহূর্তগুলোকে রঙিন করতে আমি থাকব রং বেরঙনি, শুধুমাত্র আপনার সঙ্গে। প্রথম প্রেম নিয়ে কথা বললে কেমন হয়? প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের মনের মণিকোঠায় অনেকটা সময় রয়ে গিয়েছে। খুব কম জনই আছেন যারা প্রথম প্রেম টিকিয়ে রাখতে পেরেছেন, আবার অনেকের প্রথম প্রেম সেটার পরিণতিও পেয়েছে। প্রথম প্রেম খুব স্পেশাল হয়, ভীষণ স্পেশাল হয়। আপনারও নিশ্চয়ই প্রথম প্রেমের কথা মনে পড়ে গেল, আপনি আমাকে জানাতে পারেন আপনার প্রথম প্রেমের কথা। ততক্ষণ কয়েকটা প্রেমের গান শুনে নিয়ে চলুন।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম একটা গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। মন তো নিরুদ্দেশ হবেই, কারণ কথা বলছি প্রথম প্রেম নিয়ে। প্রথম প্রেম মানে সবসময় যে একটা বিশেষ মানুষের প্রতি হবে তেমন কিন্তু নয়। আমার জীবনে প্রথম প্রেম রেডিও। ছোটবেলায় দেখতাম সকাল হলেই মা রেডিওটা চালিয়ে দিতেন, রেডিও শুনেই ঘুম ভাঙা এবং অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হওয়া। কিন্তু একটা বিষয় খুব মিস্টিরিয়াস লাগতো, সেটা হলো আমি ছোটবেলায় ভাবতাম রেডিওর ওপারে যেই মানুষটা বসে আছে সে কিভাবে কথা বলছে, কোথা থেকে কথা বলছে, রেডিওর মধ্যে কি প্রবেশ করা যায়। আজ প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আমরা অনেক কিছুর জ্ঞান আমরা অর্জন করেছি এবং রেডিওর বিষয়টা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। আজ আমি রেডিওর এপারে আর আপনি আমাকে শুনছেন। মন খারাপ হলে আজও বেতারে বেঁধে রেখেছে, জুড়ে রেখেছে। রেডিও এমন একটা মাধ্যম, রেডিও মানুষকে জুড়ে রাখে। এই যেমন আজ থেকে আপনার সঙ্গে আমাকে জুড়তে শুরু করেছে। শুনতে থাকুন রং বেরং অ্যানির সঙ্গে, ফিরছি আরও কিছু গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

প্রেম এমন একটা বিষয় যেটা কোনো বয়সের বেড়াজাল মানে না। আসলে ভালোবাসার থেকে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। প্রেমে পড়লে মানুষ শিশু সুলভ হয়ে যায়, এবং আমাদের প্রত্যেকেরই এমন একজন মানুষ থাকে, বিশেষ মানুষ থাকে, যাদের সঙ্গে আমরা শুধু সেই মুহূর্তগুলো কাটাতে পারি। আপনারও নিশ্চয়ই এরকম প্রথম প্রেম, প্রথম ভালোবাসার মানুষ, বা প্রথম এমন কিছু যেটা আপনি প্রথম প্রেমে পড়েছিলেন, সেটা মানুষ হতে পারে, সেটা কোনো বিষয় হতে পারে, সেটা আমাকে জানান। শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম অসাধারণ কিছু গানের পরে। আপনি শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। প্রথম প্রেম এমন একটা বিষয় যেটা আমাদের জীবনে অনেকটা সময় জুড়ে থাকে। আমি বারবার বলছি, এটা হতেই পারে যে কোনো মানুষের প্রতি নয়, কোনো বস্তুর প্রতি। সেটা হতে পারে কোনো খাবারের প্রতি, যেমন ফুচকা দেখলে একটা অদ্ভুত প্রেম আসে, জীবে জলও আসে, মানে ফুচকার প্রেমটা একটা অন্যতম প্রেম। তারপরে কোনো শহরের কোনো রাস্তার প্রতি প্রেম হতে পারে, বা কোনো মানুষের গানের প্রতি প্রেম হতে পারে। কেউ লিখতে ভালোবাসে, কেউ বলতে ভালোবাসে, কিংবা কেউ ছবি তুলতে ভালোবাসে। প্রেম সব কিছুর মধ্যে হতে পারে। আপনারও নিশ্চয়ই জীবনে এমন কোনো প্রেম আছে যেই প্রেমটা আপনার প্রথম এবং শ্রেষ্ঠ প্রেম। সেই প্রেমটাকে উৎসর্গ করে পরের গানটা আপনার জন্য আর আপনার প্রেমের জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়।

0: গালে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বল দিবস
1: রজনী ভালোবাসা ভালো রেডিও বাংলা নেট ডট কম সখী ভালোবাসা। আমরা অনেক সময় কি হয় নতুন করে প্রেমে পড়ি বা কোনো বিশেষ মানুষ আমাদের জীবনে আসে যে আমাদেরকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে। কিছু মানুষ আছে যার চোখের দিকে তাকালেই প্রেমে পড়া যায় বা সেই চোখের ভাষা লিখতে শেখায় হাজার হাজার শব্দ, সেই শব্দগুলোকে গোছালে একটা জীবন্ত উপন্যাস হয়ে যাবে। কিছু মানুষের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে যাকে ভালো না বেশে থাকা যায় না, কিংবা যার প্রেমে না পড়ে পারা যায় না। এরকম কিছু মানুষ সবার জীবনে থাকে, আমি জানি আপনার জীবনেও আছে। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে বলতে কিভাবে যে একটা ঘন্টা বেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। মন খারাপ নয়, আমি তো প্রত্যেক দিন এখন থাকব আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। সোম থেকে শুক্র শুনতে থাকুন রং বেরং।

শীত যদি এসে যায়, বসন্ত কি আর দেরি করতে পারে? তাই বসন্ত এসে গেছে। বসন্ত এমন একটা ঋতু যার আগমনে প্রকৃতিও কিন্তু কেমন যেন রঙিন হয়ে যায়। আর শুধু প্রকৃতি কেন, আমাদের মনও বসন্তের রঙে রঙিন হয়ে যায়। যেন সেই বসন্তের রঙের ছোঁয়া এসে লাগে আমাদের মনে প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো ঋতুরাজ বসন্তকে নিয়ে। এই যে আমাদের বিভিন্ন ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আর তার মধ্যেই শীতের পরে এই বসন্ত, এই বসন্ত ঋতুর কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের জীবনেও এবং আমাদের সাহিত্যেও। তাই আমরা যখন আমরা আমাদের কবিতা বা গল্পের মধ্যেও কিন্তু বা গানের মধ্যেও এই বসন্ত ঋতুর একটা আলাদা

জায়গা আমরা দেখতে পাই। আর সেই বসন্তের গল্প যখন আমাদের আজকের পপকর্নের আড্ডায় চলছে, তাহলে সেই রকম কিছু কবিতা গান একটা আলাদা জায়গা আমরা দেখতে পাই। আর সেই বসন্তের গল্প যখন আমাদের আজকের পপকর্নের আড্ডায় চলছে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বরফের চাদর সরিয়ে যখন বসন্ত এসে উঁকি দেয়, তখন মনে হয় যে এই তো বসন্ত এসে গেছে, মনটা নিমেষে ভালো হয়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ঋতুরাজ বসন্তকে নিয়ে। বসন্ত এলে এই প্রকৃতি যেন ভীষণ সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। নানা রকমের বাহারি ফুল এই বসন্ত ঋতুতে আমরা প্রকৃতিতে দেখতে পাই। সত্যি সেই ফুলের বাহার আমাদের প্রকৃতিকে যেমন খুব সুন্দর করে তোলে, ঠিক সেরকমই আমাদের মনটাকেও ভীষণ ভালো করে দেয়। আর সেই বসন্ত যেই ঋতু এলে আমাদের যেমন মন গুনগুনিয়ে ওঠে, কারণ এই বসন্ত ঋতুর সঙ্গে জুড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু গান। আর সেই গানের কলিগুলো আমাদের কিন্তু অজান্তেই আমরা মনের মধ্যে গুনগুন করে গাইতে থাকি। আর সেই বসন্তের কথা যখন হচ্ছে, তাহলে চলুন শুনে নিই আমরা বসন্তের কিছু গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

সকালে জানালার পর্দাটা সরাতেই শুনতে পেলাম কৃষ্ণচূড়া গাছের দোয়েলটা পলাশ গাছের কোকিলটাকে বলছে, বসন্ত এসে গেছে, তুমি তৈরি তো? কোকিলটা বলে উঠে, তুমি পাশে থাকলে আমার প্রতিটি দিনই বসন্ত। বসন্ত এসে গেছে, তাই ঋতুরাজ বসন্তকে নিয়েই আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা বসন্ত ঋতু নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে যে বসন্ত ঋতুতে প্রকৃতি খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। আর সেখানেই যদি আমরা গ্রাম বাংলার কথা মনে করি, তাহলে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই কৃষ্ণচূড়া গাছ, পলাশ গাছ, যেখানে একেবারে গাছগুলো লাল ফুলে ভরে ওঠে, আর তার সঙ্গে কোকিলের কুহুতান, সব মিলিয়ে একটা মিষ্টি মধুর একটা বাতাবরণ, আর সেটাই আমাদের মনের মাঝে কোথায় যেন উঁকি দেয়। তাই বসন্তকাল এলে সেই কথাগুলো কিন্তু ভীষণ ভীষণ করে মনে পড়ে। চলুন সেই কথা মনে করতে করতেই আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
4: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েবতর।

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে বিভিন্ন ঋতুগুলো, তার মধ্যে আমরা ঋতুরাজ বলি বসন্তকে। আর সেই বসন্ত ঋতু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বসন্ত ঋতুর কথা বলছি, আসলে বসন্তকাল এলেই প্রকৃতি কিন্তু সত্যি কেমন একটা রঙিন হয়ে ওঠে, এত সুন্দর করে নিজেকে সাজিয়ে নেয়। আর সেই সৌন্দর্য, সেই যে একটা ভালো লাগা, সেটা কোথায় যেন আমাদের মনের মধ্যেও কিন্তু এসে লাগে। আর সেই জন্য আমাদের মনটা কেমন যেন এই বসন্তকালে ফুরফুরে থাকে। এই যে একটা দীর্ঘ শীতকাল, আর সেই সময় যেহেতু বরফ পড়ে, অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারি না। আর তাই যখনই তারপরে বসন্ত এসে আমাদের সামনে ধরা দেয়, তখন মনটা কোথায় যেন আনন্দে ভরে ওঠে। আর সেই বসন্তকালের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। তবে আমাদের আড্ডা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
12: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
13: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
11: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
14: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণ।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।